بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ সোমবার, 19শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 19শে সফর, 1448 হিজরি, 3রা আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়াম সুলতানা জিনিয়া, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। প্রিয় শ্রোতা, শুরুতেই ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Monday, the 19th of Shravan, the 19th of Safar, and August the 3rd. The news read by Shamim Khan. First, the headlines. Prime Minister Tariq Rahman assures full support of government to young innovators, researchers, and tech startups. Prime Minister directs restoration of waterways around Dhaka and launch of water buses. Home Minister orders police force to be vigilant so that no service seeker faces discrimination. Admission in Thakur Gaon Medical College will start from next year, says LGRD Minister. Information and Broadcasting Minister terms misinformation and disinformation as biggest challenge of present time. Government is working to bring back former IGP Benazir Ahmed soon, says State Minister for Foreign Affairs. Suicide bomber kills 14 in Pakistan. And Bangladesh women's cricket emerging team will take on host South Africa in the third and last ODI match in Durban today. Now the details. Prime Minister Tariq Rahman reaffirmed government's commitment to support innovators, researchers and technology entrepreneurs, saying young innovators must lead towards a technology-driven future. He made the remarks when members of world champion MIST Mavirov team, winners of MATE ROV International Underwater Robot Competition 2026, met him at his office at the Secretariat yesterday. Congratulating the team on their outstanding international achievement, Tariq Rahman said this success had brought immense honour to Bangladesh and demonstrated the country's growing technological capabilities on the global stage. He assured the students of the government's full support for future research, technological development and innovation initiatives, saying such achievements would elevate Bangladesh's technological excellence. It may be mentioned that all members of the championship-winning team are students of Military Institute of Science and Technology, MIST. The MIST Mavirov team won the world title at the MATE ROV International Underwater Robot Competition 2026 held in Newfoundland and Labrador, Canada from 23rd to 29 June. The government has decided to launch water buses to revive the river transport network around the capital Dhaka. The decision was taken at a meeting on restoring waterways around Dhaka with Prime Minister Tariq Rahman in the chair and the Secretariat yesterday. The meeting also decided to consider proposals from the interested private companies to allow them to operate water buses on the water routes. After the meeting, Road Transport and Bridges, Railways and Shipping Minister Sheikh Rabiul Alam, briefing newsmen, said Prime Minister also directed the authorities concerned to take effective measures to prevent pollution of rivers surrounding Dhaka, develop the drainage system and maintain navigability of rivers. Tariq Rahman also instructed the authorities to plant a variety of trees along the walkways constructed beside the rivers to enhance the environment and improve the aesthetic appeal of the river banks. Home Minister Salahuddin Ahmed said police force must be a modern, technology-friendly and human organisation free from partisan influence. He said this while addressing the closing parade of 27 BCS police badge at the parade ground of Sharda Police Academy in Rajshahi yesterday. Addressing the new police officers, Home Minister said every citizen from political leaders and workers to the farmers of root level is equal before law. He ordered the police officers to be vigilant so that people seeking police service do not face harassment and discrimination. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir said procedure of student admission at Thakur Gaon Medical College will officially begin next year. He said this while speaking at an ICAM arranged with the assistance of Nepal at Thakur Gaon Diabetic and Healthcare Hospital yesterday. Mirza Fakhrul Islam Alamgir also confirmed that the main work of establishing the proposed medical college will begin within the next few months. Information and Broadcasting Minister Zahiruddin Shopon said, while information scarcity was the primary challenge in the past, misinformation and disinformation has now emerged as the most formidable obstacles. He made the remarks while speaking at a discussion organized on the occasion of Department Day of Mass Communication and Journalism Department of Dhaka University yesterday. Addressing various queries from students, Information and Broadcasting Minister said, while information distortion was possible, even during times of limited information flow, the risk has multiplied manifold today. Highlighting professional security and dignity of journalists, he emphasized a consensus among media entrepreneurs, editors, and journalist community to bring their profession under structured financial security and dignity. State Minister for Foreign Affairs Shama Ubaid Islam expressed optimism that former Inspector General of Police IGP Benazir Ahmed would be brought back to Bangladesh soon. She was speaking to reporters after attending the inaugural program of National Action Plan 2026 to 2030 for Global Compact for Migration in the capital yesterday. Mentioning that the government is maintaining close communication with the United Arab Emirates authorities in this regard, the state minister said two countries exchanged necessary documents as part of the ongoing process. This is Bangladesh Betar giving you the news. A suicide bomber targeted protesters at an anti-militant rally in northwestern Pakistan, killing at least 14 people, mostly civilians and police officers, and wounding more than two dozen others. Officials said the bombing happened yesterday evening in Kabul, a town in the valley in Khyber Pakhtunkhwa province, near the border with Afghanistan. Police officials said at least 9 civilians and 5 officers were among the dead. Pakistani President Asif Ali Zardari and Prime Minister Shehbaz Sharif condemned the bombing, expressing deep sorrow over the loss of lives. No group immediately claimed responsibility for the bombing. At least 18 Palestinians were killed in Israeli attacks across Gaza yesterday. Israeli Security Cabinet Minister Ze'ev Elkin said their army will not be withdrawn from Gaza before Hamas's weapons are dismantled. There has been no change in the policy towards Gaza, he added. U.S. President Donald Trump said negotiations with Iran, likely via intermediaries, will begin today. He also said talks with Saudi Arabia, UAE, Qatar and Iran prompted him to call off what would have been a massive attack on Friday. Donald Trump said there may be a deal on managing the Strait of Hormuz and that there will be a deal on denuclearization in Iran. Spokesperson for Iran's Parliament National Security Commission, Hassan Gharshavi, said mediators are trying to revive the June Memorandum of Understanding, adding that an exchange of views is ongoing and that it is possible Iran will return to Muscat for further talks. Cricket and Bangladesh women's emerging team will take on host South Africa in the third and last ODI match in Durban today. The match is scheduled to start at 1:30 p.m. Bangladesh time. South African women's team are leading the three-match series by 1-0. Finally, weather and forecast volatile one this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman assures full support of government to the young innovators, researchers and tech startups. Prime Minister directs restoration of waterways around Dhaka and launch of water buses. Home Minister orders police force to be vigilant so that no service seeker face discrimination. Admission in Thakur Gaon Medical College will start from next year, says LGRD Minister. Information and Broadcasting Minister terms misinformation and disinformation as biggest challenge of present time. Government is working to bring back former IGP Benazir Ahmed soon, says State Minister for Foreign Affairs. Suicide bomber kills 14 in Pakistan. And Bangladesh women's cricket emerging team will take on host South Africa in the third and last ODI match in Durban today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. খবর পড়ছি নুরুন্নাহার সুমনা। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক এবং সমাজসেবক। তিনি 1861 সালের 2 আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ এবং পরে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। গতকাল ছিল পিসি রায়ের 165তম জন্মবার্ষিকী। এবারে পিসি রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে শুনুন আমাদের খুলনা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: জগৎবিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলার লাড়ুলি তার নিজ বসতভিটা চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালিত হয়েছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
3: স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জীবন কর্ম নিয়ে আমরা অনেক বক্তব্য শুনলাম, বিশেষ করে এই অঞ্চলের যারা জ্ঞানীগুণী ব্যক্তি।
2: এর আগে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে তার জীবন ও কর্মের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, স্মরণ সভা, আলোচনা অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ও বিজেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মিস হুরে জান্নাতের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আব্দুল মাজেদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আমির হামজা, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহিদুল ইসলাম, ইউএনবি খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান চর্চা, শিল্পোদ্যোগ ও জীবন দর্শন এবং তার আদর্শ ও চেতনা তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। মোহাম্মদ কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জন্মের 1 ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়ানো এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভাপতিত্বে জুনিয়র কনসালট্যান্ট গাইনি, আবাসিক মেডিকেল অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও নার্সিং সুপারভাইজার সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। এদিকে এ উপলক্ষে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। এছাড়া চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে গতকাল এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জনের সভাপতিত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মেডিকেল অফিসার, চিকিৎসক ও নার্স সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক স্থানে এসে শেষ হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মাগুরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
4: জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মাগুরায় গুলিবিদ্ধ হয়ে শহীদ মেহেদী হাসান রাব্বির স্মৃতি আজও তাড়া করে বেড়ায় তার পরিবারকে। ভাই ও বোনের কণ্ঠে বারবার ফিরে আসে সেই দিনের বেদনা, শোক আর ন্যায় বিচারের প্রত্যাশা। পরিবারের সবচেয়ে সাহসী মানুষ ছিল রাব্বি। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পেত না। আজ সে নেই, কিন্তু তার আদর্শ আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চাই তার মৃত্যুর সুষ্ঠু বিচার হোক এবং ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এভাবে প্রিয়জনকে হারাতে না হয়। কথাগুলো বলতেছিলেন শহীদ রাব্বির ছোট ভাই মোহাম্মদ ইদ্রিস হোসেন।
5: ভাইয়ের আসলে দেশের প্রতি যে ভালোবাসা, তাকে এই পরিবারের ভালোবাসায় বন্ধনে বেঁধে রাখতে পারেনি। সে দেশের টানে, মানুষের টানে ছুটে এসেছে এবং সম্মুখ সারিতে দাঁড়িয়েই তিনি অস্ত্র গোলাবারুদের সামনে শুধু লাঠি নিয়ে যুদ্ধ করেছে।
4: ভাই ছিল আমাদের পরিবারে ভরসা। এখনো মনে হয় দরজা খুলে সে ঘরে ফিরে আসবে, কিন্তু সেই অপেক্ষা আর কোনোদিন শেষ হবে না। ভাইয়ের স্মৃতি নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। এভাবেই চোখের জল ধরে রাখতে না পেরে কথাগুলো বলছিলেন শহীদ রাব্বির বড় বোন মোসাম্মাদ নীলুফার ইয়াসমিন।
6: শহীদ রাব্বির বড় বোন, ওই দিন আমার ভাই সকল ছেলেপেলে নিয়ে পার্লাইন দোলে এই ব্রিজের উপরে এই স্বৈরাচারীদের বিরুদ্ধে নেমেছিল। তাদের হাতে শুধু লাঠি ছিল, আর স্বৈরাচারীদের হাতে ছিল পিস্তল, অগ্নিঅস্ত্র।
4: শহীদ রাব্বি শুধু পরিবারের নয়, এলাকার মানুষের কাছেও একজন পরিচিত ও সহযোগিতা প্রবণ মানুষ ছিলেন। মোহাম্মদ আরাফাত হোসেন, বাংলাদেশ বেতার, খুলনা।
1: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি পরিচালিত এইচএসসি প্রোগ্রামের পরীক্ষা গতকাল যশোর এবিসিডি কলেজ এবং তরিকুল ইসলাম পৌর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ এবং যশোর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। খেলার খবর, ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ভাইনা ফুটবল একাদশ 4-1 গোলে রামচন্দ্রপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। এর আগে জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাবুদ্দিন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার এবি ফুটবল মাঠে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে গতকালের সেমিফাইনাল খেলায় ভাঙবাড়িয়া ইউনিয়ন একাদশ 1-0 গোলে কুমারী ইউনিয়ন একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২:১০ বাংলায়।
7: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই ৩৬। গ্রন্থনা এন এ এম সারওয়ারে আক্তার, উপস্থাপনায় মরিয়াম সুলতানা।
8: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ ঐতিহাসিক ৩৪ জুলাই। স্বৈরাচার পতনে ঠিক দুদিন আগের সময়টা, যেদিন জুলাই আন্দোলনের নয় দফা দাবির সময়ের প্রয়োজনে রূপ নেয় এক দফায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের দাবিতে। এর আগের দিন ২ আগস্ট একটি ভিডিও ভাইরাল হয়, নয়ের মধ্যে গিয়ে রক্তে ছিটা পড়ে এক হয়ে যায়। এটি ছিল একটি পরিষ্কার বার্তা যে পরদিন ৩ আগস্ট আন্দোলনের এক দফা দাবির দিকেই এগোচ্ছে। সেদিনের ঘটনা প্রবাহ নিয়েই সাজিয়েছি জুলাই ৩৬ অনুষ্ঠানের আজকের আলাপন। সাথে রয়েছি আমি মরিয়াম সুলতানা। আন্দোলনকারী তরুণ তুর্কি আর সাধারণ মানুষের মনের ভাষা পড়তে না পারার ব্যর্থতা, ক্ষমতার অপপ্রয়োগ করে ভয় ভীতি দেখানো, নির্যাতনের মাত্রা বৃদ্ধি, আন্দোলন দমনে বাছ বিচার না করে গুলি কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ব্যবহার, সমন্বয়কদেরও মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি করার ব্যর্থ চেষ্টা, এসব অপকর্মের অনিবার্য পরিণতি হিসেবে তৎকালীন সরকার নিজেই নিজের পতনের ডাককে ত্বরান্বিত করেছিল। ২০২৪-এ কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের হয়রানি, গণগ্রেফতার, আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থী ও জনসাধারণের মৃত্যু এবং হাজার হাজার ছাত্র জনতা আহত হওয়ার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে নয় দফা দাবি পেশ করা হয়। উক্ত দাবিগুলো না মেনে গ্রেফতার ও আন্দোলনে বল প্রয়োগ অব্যাহত রাখাই আছে ৩ আগস্টের এক দফার ঘোষণা। এদিন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসতে শুরু করে। তারা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এবং জনস্রোত দোয়েল চত্বরের পূর্ব, জগন্নাথ হলের পশ্চিম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের দক্ষিণ এবং শিববাড়ি মোড়ের উত্তর পাশ পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই এলাকাগুলো দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ স্লোগানেই মুখরিত হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 3 আগস্ট বিকেল 5টার দিকে সর্বস্তরে হাজারো মানুষের উপস্থিতিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল সমাবেশে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগে এক দফা দাবি ঘোষণা করেন। তারা উল্লেখ করেন, তারা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চান যেখানে স্বৈরাচার আর কখনো যেন ফিরে আসতে না পারে, এবং তিনি জনগণকে দেশব্যাপী ছাত্র জনতার গণজাগরণে যোগ দেওয়ার আহ্বান জানান। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে একটি জাতীয় সংগ্রাম পরিষদ গঠন এবং পরদিন অর্থাৎ 4 আগস্ট থেকে পূর্ব ঘোষিত সর্বাত্মক অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের আহ্বানও জানানো হয় এই সমাবেশে। সমাবেশ শেষে টিএসসি এলাকায় জড়ো হয়ে ছাত্র জনতার প্রতিবাদে অন্যায়ের বিরুদ্ধে ঐক্য এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের চিরন্তন বার্তাবাহী সুবিখ্যাত রাজু ভাস্কর্যের চোখ লাল কাপড় দিয়ে বেঁধে দেয় সমাবেশকারীরা। এটিও ছিল এক বিপ্লবী বার্তা। পরে বিক্ষোভকারীরা সন্ধ্যা 7টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে। মূলত 24-এর কোটা বৈষম্য বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচার হত্যাযজ্ঞের পর ঘটনা পরম্পরা যে সরকার পতনের পথে এগুচ্ছে তার স্পষ্ট হয়ে ওঠে জুলাইয়ের শেষ সপ্তাহে। শিক্ষার্থী থেকে পেশাজীবী, শিল্পী থেকে বুদ্ধিজীবী, সব শ্রেণী পেশার মানুষের বজ্রকণ্ঠে চূড়ান্ত বার্তা দিয়েছিল নরবরে মসনদে বসে থাকা শেখ হাসিনাকে। একদিকে তারুণ্যে উদ্দীপ্ত আন্দোলনকারীদের মাঝে ময়দানে অনর অবস্থান, অন্যদিকে তৎকালীন সরকার কর্তৃক দমন পীড়ন নির্যাতনের মাত্রা বাড়িয়ে ন্যায্য আন্দোলনকে রুখে দেবার অপচেষ্টা। ভিন্ন খাতে প্রবাহিত করে আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র সাধারণ মানুষের মনে একটা চূড়ান্ত পর্যায়ের উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দেয়। তবে স্বৈরাচারের পতন যে সময়ের ব্যাপার মাত্র তা কম বেশি সকলেই বুঝে যায়। এ কারণেই এদিন সেনাপ্রধানকে তাদের দরবার হলে বলতে শোনা যায়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের বিশ্বাসের প্রতীক এবং তারা দেশ ও জনগণের স্বার্থে সবসময় জনগণের পাশে থাকবে। রাজধানীর সেনা সদর দপ্তরে অবস্থিত হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে জনগণের জীবন সম্পদ ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। লক্ষণীয়, এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শহর জুড়ে অবস্থান নিলেও তারা বিক্ষোভকারীদের খুব একটা বাধা সৃষ্টি করেনি। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও মিরপুরের DOHS এলাকায় এক সমাবেশ করে আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এছাড়াও বিক্ষোভকারীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে যেমন বাড্ডা, রামপুরা এবং বনশ্রীতে অবস্থান নেয় এবং কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা রামপুরা বাড্ডা সড়ক অবরোধ করে। ছাত্ররা বিকেলে সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মিরপুর রোড অবরোধ করে। এ সময় মিরপুর 10 গোল চত্বরে হাজার হাজার শিক্ষার্থী বিক্ষোভ করে। এছাড়াও রাজধানীর বাইরে শিক্ষার্থীরা 3 আগস্ট তাদের আন্দোলন চালিয়ে যায় এবং দেশের বিভিন্ন মহাসড়ক অবরোধ করে রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অংশের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। সেদিনই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করে এবং কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে 4 জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় সরকারের পদত্যাগ দাবি করে। এদিকে 22 জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে একটি চিঠি লেখেন এবং বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির অবস্থার আরও অবনতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 3 আগস্টের ঘটনা প্রবাহ একদিকে গভীর উদ্বেগ উৎকণ্ঠা, অন্যদিকে সর্বস্তরের মানুষের সাহসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এভাবেই অবশ্যম্ভাবী বিজয়ের আলোকবর্তিকা দেখায় জাতিকে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এক নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে।
7: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। গ্রন্থনা এস এন এ এম সরওয়ারে আক্তার, উপস্থাপনায় ছিলেন মরিয়াম সুলতানা। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং প্রযোজনায় ছিলেন ফাহাদ হোসেন মোল্লা।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। সকাল 8:30 বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় কিশোর বারৈ ও মরিয়াম সুলতানা।

0: রূপ বৈচিত্র্যে বর্ষাকাল অতুলনীয়। বর্ষা বাঙালির প্রাণের ঋতু। বিরহ বেদনা সুখ অনুভূতির সব রং যেন ছড়িয়ে আছে বর্ষার মেঘে, মনকে যা উদ্ভাসিত করে অনন্ত সৌন্দর্যলোকে। বর্ষার এক প্রান্তে সৃষ্টি সৃজনের প্রাচুর্য, আর এক প্রান্তে ধ্বংসের প্রলয় তাণ্ডব। এক চোখে অশ্রু আর এক চোখে হাসি। বাংলার প্রকৃতি জুড়ে রিমঝিম বর্ষার গান। এখন বর্ষাকাল, কদম বেলি কামিনী মালতীর সময়ে। ঘাস বুনলতা পাতা বৃষ্টির পানিতে প্রাণ ফিরে পেয়েছে, প্রকৃতি ভাসছে জীবনের ছোঁয়ায়। এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নানা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিতে রয়েছে, তাই পরিবেশ রক্ষা ও সবুজায়নে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি নিয়েছে। এ কর্মসূচিতে গাছের সংখ্যা নয়, টিকে থাকার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
1: সরকারের প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী এবং বিজিবি দেশব্যাপী বৃক্ষরোপণ করছে। রাস্তার পাশ, নদী তীর, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে পরিকল্পিতভাবে গাছ লাগানো হচ্ছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে 25 কোটি গাছের চারা রোপণ, 10,000 নার্সারি উদ্যোক্তা সৃষ্টিসহ মোট 6,00,000 কর্মসংস্থানের অঙ্গীকারের বিষয়টি রয়েছে। এছাড়া দ্বীপ ও চরাঞ্চলে বিশেষায়িত ড্রোন ব্যবহার করে বৃক্ষরোপণ, শহরগুলোয় পার্ক, ফুটপাত ও খেলার মাঠের পাশে বৃক্ষরোপণের কথা বলা হয়েছে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আসুন এই বর্ষায় অন্তত একটি গাছের চারা রোপণ করি, যে কোনো জায়গায়। এই গাছই এক সময়ে হয়ে দাঁড়াবে আমাদের স্মৃতির স্মারক। সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাতে। শুভ সকাল।
1: শুভ সকাল।

প্রিয় শ্রোতা, জানিয়ে দিই কি কি থাকছে আমাদের আজকের দৃষ্টিপাতে। খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি। বাস ও ট্রেনের সময়সূচি, থাকছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক সিরিজ, চলনা ঘুরে আসি এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান, সবার আগে বাংলাদেশ, একটি নজরুল সঙ্গীত এবং প্রাত্যহিক পরিবেশনা আজকের এই দিনে। আর এই বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি খুলনা মহানগরীর উল্লেখযোগ্য অনুষ্ঠান পরিচিতি নিয়ে আজকের ডায়েরি পর্বে। তথ্য সংগ্রহ এবং সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে নূরজাহান আক্তার।
1: আজ সোমবার, 19 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 19 সফর 1448 হিজরি, 3 আগস্ট 2026 খ্রিস্টাব্দ।
0: অ্যারিস্টটল বলেছেন, কোনো রাত এত বড় হয় না যে তার শেষ আসবে। যে কোনো সংকটকে বিপদ না ভেবে নতুন চ্যালেঞ্জ হিসাবে নিন। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, বলেছেন হুমায়ুন আহমেদ। আজ 2 আগস্ট রবিবার। আজ যাদের জন্মদিন তাদের জন্য রইল অন্তহীন শুভেচ্ছা। শুভ হোক আপনার জন্মদিন।

0: জন্মদিনের অভিবাদন নিয়ে গান শুনলেন আপনারা।
1: প্রিয় শ্রোতা, এবারে জেনে নিন বাস ও ট্রেনের সময়সূচি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

0: খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দগামী নকশি কাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত ১১টায়। সকাল ৬টা ৪৫ মিনিটে কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল ৬টা ১৫ মিনিটে বেনাপুলের দিকে ছেড়ে যায়। সকাল ৭টা ১৫ মিনিটে রূপসা এক্সপ্রেস চিলাহাটের উদ্দেশ্যে, সকাল ৯টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে এবং সকাল ৯টা ৩০ মিনিটে রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল ১১টায় মহানন্দা মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৯টা ৪৫ মিনিটে। আজ খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরদাড়ি এক্সপ্রেস এবং চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত ১২টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা, রয়্যাল মোড়, জিরো পয়েন্ট ও রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করে। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।
1: কালের গহ্বরে হারিয়ে যায় সময়ে, আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানীগুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না। অনেকের আজ জন্মবার্ষিকী, আজকেও মৃত্যুবরণ করেছেন এই দিনে। প্রিয় শ্রোতা, ইতিহাসের পাতা থেকে নেওয়া আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা এবং এই সপ্তাহের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম নিয়ে আমাদের আজকের পরিবেশনা আজকের এই দিনে।
2: ১৭১৮ সালের আজকের এই দিনে স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়। ১৮৮৫ সালের আজকের এই দিনে ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ভাইসরয় পদবী দেওয়া হয়। ১৯২২ সালের এই দিনে চীনে টাইফুনের আঘাতে ৬০,০০০ মানুষের প্রাণহানি ঘটে। ১৯৩৫ সালের আজকের এই দিনে গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি হয়। ১৯৫৫ সালের 2 আগস্ট সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ১৯৭২ সালের 2 আগস্ট বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া। ১৬৯৬ সালের আজকের এই দিনে উসমানীয় খলিফা প্রথম মাহমুদ জন্মগ্রহণ করেন। ১৮৬১ সালের 2 আগস্ট বাঙালি রসায়নবিদ, বিজ্ঞান শিক্ষক, দার্শনিক ও কবি আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন। ১৮৬৮ সালের আজকের এই দিনে বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ হীরালাল সেন জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালের আজকের ১৭১২ সালের আজকের এই দিনে খ্যাতনামা ফরাসি বিজ্ঞানী ড্যানিস প্যাপিন এর মৃত্যুদিন। ১৯২২ সালের আজকের এই দিনে স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল মৃত্যুবরণ করেন। ১৯২৩ সালের 2 আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি ওয়ারেন জিং হার্ডিং এর মৃত্যু দিবস।

জীবনটা অনেক ছোট, পৃথিবীটা অনেক বড়। আর এই ছোট জীবনকে যদি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাজের এবং সময়ের মাঝে কিছুটা সময় বের করে ছুটে যেতে হবে প্রকৃতির কাছে। আর প্রকৃতি হতে পারে সবথেকে ভালো বিনোদন। ভ্রমণ নিয়ে আমাদের আজকের পর্ব করমজল সুন্দরবন, রচনা ও পাঠে মোহাম্মদ মামুনুর রশিদ।

মেঘ কেটে যায় রূপসা জলে, দক্ষিণ হাওয়া গায়, সবুজ বনে নদীর ছোঁয়া মন যে ভেসে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, চোখ বুঝলেই যেখানে গাঢ় সবুজের বিস্তীর্ণ চাদর, কানে বাজে হরিণের ঘুরের শব্দ আর নদীর বুক ভেসে চলা নৌকার জলছাপ আমাদের নিয়ে যায় এক অপরূপ রহস্যের জগতে। বলছিলাম, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন, আমাদের অহংকার, আমাদের সুন্দরবনের কথা। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবনের হৃৎপিণ্ড ও প্রবেশদ্বার হিসেবে পরিচিত রূপসী করমজল পর্যটন কেন্দ্রে। চলুন প্রকৃতির এই অনাবিল সবুজের গহীনে একটু হারিয়ে যাই।

খুলনা কিংবা মোংলা থেকে নদীপথে এগোতেই পশুর নদীর ঠান্ডা হওয়া যখন আপনার চোখে মুখে এসে আলতো ছোঁয়া দেবে, বুঝবেন সুন্দরবন আপনাকে বড় মায়ের অভ্যর্থনা জানাচ্ছে। আর সেই সবুজের সাম্রাজ্যে প্রবেশের মূল ফটকটি হল এই গরম জল। এখানে কাঠের জেটিতে পা রাখতেই আপনার নজর কাড়বে বনের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া কাঠের তৈরি সুন্দর হাঁটার পথ, যাকে বলা হয় মানকি ট্রেইল বা কাঠের সাঁকো। ঘন বাইন, কেওড়া আর পশুর গাছের ডালপালার ফাঁক গলে আসা সোনালি রোদের খেলা আর চারপাশের এক জাদুকরি নিস্তব্ধতা। মাঝে মাঝে সেই নীরবতা ভেঙে এসে আসবে মায়া হরিণের ডাক, গাছে গাছে বানরের চঞ্চলতা কিংবা অজানা সব পাখির সুরের মূর্ছনা। বনের গভীরে হেঁটে চলার এই পথটুকু আপনাকে এক মুহূর্তেই নিয়ে যাবে নগরের ব্যস্ততা থেকে বহু দূরে। করম জলের প্রধান আকর্ষণ হল এখানকার সরকারি কুমির প্রজনন কেন্দ্র। বিলুপ্ত প্রায় লোনাপানির কুমিরের সংরক্ষণ ও বংশবৃদ্ধির লক্ষ্যে এটি বাংলাদেশের একমাত্র সরকারি কেন্দ্র। এখানে ছোট, মাঝারি ও বিশাল আকৃতির অসংখ্য কুমির প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে। কৃত্রিম পুকুরে তাদের রোদ পোহানো কিংবা বিচরণ নিচোখে দেখার অভিজ্ঞতা এক কথায় রোমাঞ্চকর। এর পাশাপাশি রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র এবং বনের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করার জন্য একটি বিশাল ওয়াচ টাওয়ার। কাঁঠের সিঁড়ি বেয়ে এই উঁচু ওয়াচ টাওয়ারে উঠলে চোখ একেবারে জুড়িয়ে যায়। যত দূর চোখ যায় কেবল রূপালী নদী আর গাঢ় সবুজের অসীম বিস্তার। ভাগ্য ভালো হলে উপর থেকে বনের ফাঁক ফোকর দিয়ে দেখা মিলতে পারে মায়া হরিণ, মেছো বিড়াল কিংবা বিরল প্রজাতির কোনো পাখির।

গরম জলে ভ্রমণ কিন্তু অত্যন্ত সহজ ও আরামদায়ক। খুলনা শহর থেকে খুব সহজেই সড়ক পথে রূপসা ঘাট হয়ে মোংলা বন্দরে চলে যাওয়া যায়। মোংলা ঘাট থেকে পশুর নদী পার হয়ে ইঞ্জিন চালিত ট্রলার কিংবা নৌকায় চেপে মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টার পথ। শান্ত পশুর নদীর বুক চিরে ভেসে চলার এই জল ভ্রমণটুকু আপনার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। করমজল মূলত একদিনের ভ্রমণ বা ডে ট্যুরের জন্য সবচেয়ে আদর্শ জায়গা। বিকেলে সূর্য ঢলে পড়লেই বনের আদিম নিরবতা নেমে আসে, তাই রাতের আশ্রয়ের জন্য কাছেই মোংলা শহরে বন বিভাগের ডাকবাংলো, জেলা পরিষদের রেস্ট হাউস কিংবা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আধুনিক মোটেল রয়েছে। সরকারি এসব প্রতিষ্ঠানে আগে থেকে যোগাযোগ বা বুকিং করে খুব সহজেই থাকার সুব্যবস্থা করা যায়। সবুজের সুবাস, পাখির সুর আর নদীর হাওয়া মেখে মনকে নতুন করে সতেজ করতে একটি দিন ছুটি পেলেই ঘুরে আসতে পারেন সুন্দরবনের করমজল থেকে। আমাদের এই প্রাকৃতিক সম্পদ আমাদেরই গর্ব, তাই ভ্রমণের সময় বনের পরিবেশ রক্ষা করা এবং প্লাস্টিক মুক্ত পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি চলনা ঘুরে আসি অনুষ্ঠান থেকে। আগামী পর্বে দেশের নতুন কোন অনবদ্য পর্যটন কেন্দ্র নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির সুন্দর আহ্বানে সাড়া দিয়ে মেতে উঠুন ভ্রমণের আনন্দে।

0: আগেই বলেছি বর্ষাকাল চলছে, তাই বৃষ্টিতে জলাবদ্ধতা, অপরিষ্কার পরিবেশ এবং খাদ্য ও পানির দূষণ সব মিলিয়ে এই ঋতুতে জনস্বাস্থ্য কিছুটা হলেও হুমকির মুখে পড়ে। বিশেষজ্ঞদের মতে বর্ষাকালেই সবচেয়ে বেশি ছড়ায় ভাইরাল সংক্রমণ, ব্যাকটেরিয়াজনিত রোগ, ফাঙ্গাল ইনফেকশন ও মশাবাহিত রোগ। প্রিয় শ্রোতা, বর্ষাকালের রোগব্যাধি ও তার প্রতিকার নিয়ে আমাদের এবারের পরিবেশনা স্বাস্থ্য কথা। তথ্য সংকলনে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
1: বর্ষা প্রকৃতিকে যেমন সতেজ করে তেমনি বাড়ায় নানা রোগের ঝুঁকিও। জলাবদ্ধতা, দূষিত পানি ও অপরিচ্ছন্ন পরিবেশে দ্রুত ছড়ায় ভাইরাল সংক্রমণ, ডায়রিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, চর্মরোগ ও জন্ডিস। বৃষ্টিতে ভিজলে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা হতে পারে। দূষিত খাবার বা পানি খেলে দেখা দিতে পারে ডায়রিয়া, বমি ও পেট ব্যথা। জমে থাকা পানিতে জন্ম নেয় এডিস মশা, এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি বাড়ে। হঠাৎ জ্বর, শরীর ব্যথা ও র্যাশ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভেজা কাপড় ও স্যাঁতসেঁতে পরিবেশে ত্বকে ফাঙ্গাস, চুলকানি ও বিভিন্ন চর্মরোগ দেখা দিতে পারে। দূষিত পানি থেকে জন্ডিসের ঝুঁকিও বাড়ে। সুস্থ থাকতে বৃষ্টিতে ভিজলে দ্রুত শুকনো কাপড় পরুন, ফুটানো বা বিশুদ্ধ পানি পান করুন, নিরাপদ ও তাজা খাবার খান, খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন, ঘর ও আশপাশ পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না, মশারি ব্যবহার করুন। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে রক্ত পরীক্ষা করান। নিজের মতো ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিন। বর্ষাকালের সৌন্দর্য উপভোগ করতে হলে চাই সুস্থ শরীর, একটু সচেতনতা ও পরিচ্ছন্নতা রোগ ব্যাধিকে অনেকটাই দূরে রাখতে পারে। নিজেদের সুস্থ রাখার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করুন, কারণ একজন অসচেতন মানুষ থেকে পুরো সমাজ আক্রান্ত হতে পারে। তাই এই বর্ষা মৌসুমে নিজে সতর্ক থাকুন, সচেতন থাকুন, সুস্থ রাখুন পরিবার ও সমাজকে।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত, সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শুনতে পাচ্ছেন মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, সেই সাথে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।

0: প্রিয় শ্রোতা, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এবারে রয়েছে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। আজ রয়েছে ফ্যামিলি কার্ড সম্পর্কে।
1: ফ্যামিলি কার্ডের মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিয়মিত সরকারি আর্থিক অনুদান পাবে। এই কার্ডের অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর হাতে তুলে দেওয়া হবে, যা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করবে। সরকার পর্যায়ক্রমে দেশের 50% বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ সরাসরি উপকৃত হবেন। বর্তমানে প্রচলিত বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য ভাতার তুলনায় এই কার্ডের আর্থিক সহায়তার পরিমাণ অন্তত দ্বিগুণ হবে। কার্ডের অর্থ সরাসরি পরিবারের নারী বা গৃহকর্ত্রীর হাতে পৌঁছাবে। এতে নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। আগামী ঈদ উল ফিতরের আগেই দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পাইলট প্রকল্প আকারে দেশের বেশ কিছু এলাকায় এর কার্যক্রম শুরু হয়েছে। এই কার্ডের মাধ্যমে বেকার বা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলো নিয়মিত ভাতার কারণে তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে। অনেকের মনে এই প্রশ্ন, ফ্যামিলি কার্ড কিভাবে পাব বা এর আবেদন করার নিয়মই বা কি? জেনে রাখুন, ফ্যামিলি কার্ডের আবেদন প্রক্রিয়া স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে সরকার 3টি ধাপে কাজ করছে। অভাবগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য দেশের বিভিন্ন এলাকায় উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটি তাদের চূড়ান্ত রূপরেখা জমা দেবে, যেখানে ভাতার সুনির্দিষ্ট পরিমাণ ও নীতিমালা উল্লেখ থাকবে। ঈদের আগে পাইলট প্রজেক্ট শুরু হলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রকৃত অভাবগ্রস্তদের তালিকা তৈরি করা হবে। নির্দিষ্ট এলাকায় সফলতার পর দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এর সম্প্রসারিত কার্যক্রম শুরু হবে। তখন মেম্বার বা কাউন্সিলরের কার্যালয় থেকে সরাসরি ফর্ম সংগ্রহ করা যাবে। স্বচ্ছতা নিশ্চিত করতে এনআইডি ব্যবহার করে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণের পরিকল্পনা চলছে। আপাতত স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ রাখা সবচেয়ে উত্তম মাধ্যম হবে। ডিজিটাল বাংলাদেশের ধারাবাহিকতায় এই কার্ডের আবেদন প্রক্রিয়াটিকে দুর্নীতিমুক্ত করতে সরকার একটি অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা করেছে। যোগ্য পরিবারগুলোর জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে ডেটাবেস তৈরি করা হবে। যখনই নির্দিষ্ট ওয়েবসাইট বা অ্যাপ উন্মুক্ত করা হবে, তখন ঘরে বসে স্মার্টফোনের মাধ্যমে আবেদন করা সম্ভব হবে। আপাতত আপনারা স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয়ে যোগাযোগ রাখুন, সেটিই হবে সবচেয়ে উত্তম একটি উপায়। বিএনপির ঘোষিত এই কর্মসূচির প্রধান লক্ষ্য হল ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। এই ফ্যামিলি কার্ডের আওতায় কার্ডধারী পরিবারকে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই ফ্যামিলি কার্ড দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করবে, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো যারা মুদ্রাস্ফীতির কারণে সংকটে আছে, তারা এই কর্মসূচির মাধ্যমে সরাসরি উপকৃত হবে। এই প্রতিশ্রুতি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। আগামী ঈদ উল ফিতরের আগেই এই কার্ড কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এটি মূলত বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি অন্যতম প্রধান প্রতিশ্রুতি, দেশব্যাপী যার বাস্তবায়ন চলছে।

0: শ্রোতা বন্ধুরা, নজরুল সঙ্গীত যে শুনলেন, আর এরই মধ্য দিয়ে আমাদের বিদায়ের কথা বলতে হচ্ছে। তবে যাবার আগে কিছু কথা আপনার জন্য। মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ, এই রোদ, এই বৃষ্টির এমন আবহাওয়ায় ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা বেড়ে যায়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ এবং যেসব স্থানে পানি জমে থাকতে পারে এমন জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, এই আহ্বান রেখেই আজকের মতো ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আবারও শুভ সকাল।
1: শুভ সকাল। ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। গ্রন্থনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় ছিলেন কিশোর বাড়ুই ও মরিয়াম সুলতানা, প্রকৌশল সহযোগিতায় শেখ আমির হোসেন, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে মোহাম্মদ মামুন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
2: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না মিনহাজ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগ সরকার সবসময় পাশে থাকবে। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ে আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST সদস্য। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবন উদ্যোগে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় MIST শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজ খবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করে ওয়াটার বাস সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলোর দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং নদী তীরে সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন জাতের গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, আগামী দুমাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে হতে হবে দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা। তিনি গতকাল রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে 27তম BCS পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াত 2026 বক্তৃতাকালে একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে রাজপথের কর্মী থেকে প্রান্তিক কৃষক সবাই সমান, তাই সেবার নিত্যে এসে কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হন সে বিষয়ে সদা সতর্ক থাকতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করে বলেছেন, আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি গতকাল ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্য সেবা হাসপাতালে নেপাল সরকারের সহায়তায় আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খুব দ্রুতই প্রস্তাবিত এই মেডিকেল কলেজ স্থাপনের মূল কাজ শুরু হতে যাচ্ছে। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি রোগীদের ঢাকার প্রতি নির্ভরতা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, তথ্যের অপ্রতুলতা নাই, বরং ভুল তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত অপতথ্যই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের 64তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতার প্রধান দায়িত্ব হচ্ছে তথ্য যাচাই করে সত্যকে উদ্ঘাটন করা এবং বস্তুনিষ্ঠতার ভিত্তিতে জনগণের সামনে তা তুলে ধরা। জহিরুদ্দিন স্বপন বলেন, সাংবাদিকতা শুধু তথ্য পরিবেশনের পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের জবাবদিহি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম আশা প্রকাশ করে বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল রাজধানীতে জাতীয় কর্মপরিকল্পনা 2026-2030 উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে সরকার সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ প্রয়োজনীয় নথি বিনিময় করেছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি বিরোধী এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 14 জন নিহত এবং 24 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাবাল শহরে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। খেলার খবর, ক্রিকেট। আজ ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ নারী ক্রিকেট ইমার্জিং দলের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30টায় খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী দল 1-0 এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৯টা বেজে ৫ মিনিট। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

0: শ্রাবণের আজকের এই সকালটি যদিও বর্ষণমুখর নয়, তারপরও আজকে কিন্তু গানের বৃষ্টি হবে রূপালীর মাধ্যমে। আশা করছি আপনারা সবাই থাকবেন আমাদের সাথে আর অনেকটা সময় সঙ্গ দিবেন। আর আপনাদের সাথে উপস্থাপনায় আছি আমি মরিয়াম সুলতানা জিনিয়া,
1: নূরজাহান আক্তার।
0: প্রিয় শ্রোতা, এই মুহূর্তে প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে আছেন শেখ আমির হোসেন, আর অসংখ্য শ্রোতা বন্ধু যোগ দিয়ে ফেলেছেন জানি, তাদের জন্য আমাদের নাম্বারটি হচ্ছে 01974121970। আর যারা চিঠি লিখবেন তাদের জন্য ঠিকানা হচ্ছে
1: রূপালী প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: তো চলে যাচ্ছি প্রিয় শ্রোতা প্রথম গানটি শুনতে, স্ত্রী ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে। আর এই গানটির জন্য অনুরোধ করেছেন সুফল বিশ্বাস রায়ের মহল খুলনা থেকে।

0: ভীষণ সুন্দর একটা গানে কিন্তু হারিয়ে গিয়েছিলাম, তবে
1: আমরা কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর গান নিয়ে আজকে হাজির হয়েছি,
0: তাই এই মুহূর্তে মন প্রাণ সবই দিয়ে দিব অবশ্যই সেটা গানে গানে। রয়েছে ঘাটের মাঝি ছবি থেকে সাবিনা ইয়াসমিন ও ইন্দ্রকিশোরের কণ্ঠে, অনুরোধ করেছেন দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। আজ ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে ফোনে কথা বলবো সরাসরি 01974-1219-70 নম্বরে। ইতোমধ্যে কিন্তু আমরা ফোন খুলে রেখেছি, আপনাদের ফোনের অপেক্ষায় আছি। দেখব প্রথমেই কে আছেন আমাদের সাথে।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম সালাম।
1: জি,
2: আপনি গান শুনবেন সমাধি ছায়াছবি থেকে, এসআই টোটল ও কনক চাপার কণ্ঠে। নূপুর করাই দিলাম রাঙ্গাটুতে চরণে এই গানটি।
1: আচ্ছা, ঠিক আছে বন্ধু, সাথে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে। অবশ্যই আপনার অনুরোধের গানটি আমরা শোনাবো। হ্যাঁ বন্ধুরা, নিয়ে নেব এবারের ফোন কলটি। কে আছেন? শুভ সকাল। জি দীপঙ্কর বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও এভাবে আমাদের পাশে থাকার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আশা ভালোবাসা ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন।
0: ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কে বলছেন?
3: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বুলবুল আহমেদ,
0: ভেজা বিড়াল।
1: আচ্ছা
0: আচ্ছা, ঠিক আছে।
1: ভেজা বিড়াল ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন। আমরা চেষ্টা করবো বন্ধুর অনুরোধটি রেখে দেওয়ার। হ্যালো
4: হ্যালো
1: হ্যালো,
4: আদাব।
1: জি দিদিরা সবাই ভালো আছি। মকরন্দ
4: মন্ডল দোকানদার।
1: জি দাদা বলেন।
4: আমাকে ছবির নাম হচ্ছে বিরোধ।
1: বিরোধ,
4: বিরোধ ছবি থেকে।
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকেও। অসম্ভব সুন্দর একটি গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন, আশা করি আমাদের সাথে থাকবেন কোনো আয়োজনে। আপনার গানটি শুনিয়ে দেব
0: অবশ্যই। তাই দেখছি এই মুহূর্তে আমাদের সাথে কে যোগ দিয়ে ফেলেছেন। তবে কথা ফোনটা রিসিভ করার আগে বলতে চাই যে আপনারা কিন্তু ফোনে কথা বলতে বলতে আবার রাস্তা পার হতে যাবেন না, আবার গান শুনতে শুনতেও কিন্তু রাস্তার পাশ দিয়ে চলা চলবে না। তাহলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেই দিকে কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে।
1: অবশ্যই ট্রাফিক আইন মেনে জেব্রা ক্রসিং যেখানে আছে সেখান থেকেই আমরা রাস্তা পার হবো, তাই না? তো নিয়ে নেব বন্ধুদের ফোন কল, যেহেতু চলে আসছে আমরা দেরি না করি। হ্যালো,
5: নমস্কার দিদি।
1: জি আদাব।
5: প্রকাশ বিশ্বাস, খালি বাজার মাগুরা থেকে বলছি।
1: জি প্রকাশ দাদা বলেন।
5: গায়ের ছেলে,
1: গায়ের ছেলে,
5: গানের কথা।
1: আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর মনে হচ্ছে গানটি। আমরা হয়তো কোন এক আয়োজনে শুনে নিতে পারবো, তাই না?
0: যদি আমাদের সঙ্গে থাকে
1: অবশ্যই।
0: দেখছি কে আছেন। হ্যালো,
6: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম।
6: খুলনা নন্দনপুর থেকে বলতেছি গোলাম রব্বানি।
1: গোলাম রব্বানি
0: নন্দনপুর?
1: নন্দনপুর।
0: আচ্ছা,
1: কোন গানটি শুনতে চান?
0: মায়ের দোয়া ছবি থেকে।
1: আচ্ছা, ছবি থেকে গান শুনতে চেয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
0: হাবিবুর কোথা থেকে?
1: চাঁদপুর থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: তুমি কই?
1: হ্যাঁ
0: আচ্ছা, তাকে নিশ্চয়ই গানে গানে খুঁজছে, দেখি আমরা খুঁজে দিতে পারি কিনা।
1: কিন্তু বন্ধুদের খুঁজি, এই যে ফোনে ফোনে খুঁজছি, বন্ধুদের সাথে কথা হয়ে যাচ্ছে আমাদের।
0: অবশ্যই ভীষণ ভালো লাগছে,
1: অনেক বন্ধুদের সাথে কথা হচ্ছে, আশা করি আরো অনেক বন্ধু আমাদের সাথেই আছেন। হ্যালো,
7: আসসালামু আলাইকুম। শুভ সকাল।
1: শুভ সকাল।
7: আপা ভালো আছেন? সবাই?
1: জি আমরা সবাই ভালো আছি।
0: অনেক কষ্ট করে কিন্তু আমাদের শ্রোতা বন্ধুরা লাইন পান, তো তার মধ্যে গানের লাইন তো ভুলে যেতেই পারে।
1: অসুবিধা নেই, আমরা দিনমোহর ছায়াছবি থেকে বন্ধু গান শুনতে চেয়েছেন, যে কোনো একটি গান খালিদ হাসান মিলুর কণ্ঠে আমরা শুনিয়ে দিব, ঠিক আছে? আর এভাবেই বন্ধুরা আমাদের সাথে থাকবেন। 01974121970 এই নাম্বারটি রয়েছে খোলা আপনাদের উদ্দেশ্যে। দেখে নেব ফোনে কে আছেন আমাদের সাথে।
0: তবে ফোনে যাওয়ার আগে একটা কথা বলতেই চাই, যে বর্ষার সময় কিন্তু অবশ্যই ছাতা নিয়ে বের হতে হবে, বৃষ্টিতে ভিজলে ওই যে জ্বর সর্দি কাশি হয়ে যাবে।
1: ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই না? আর ডেঙ্গু সম্পর্কে যে সতর্কতা বার্তাগুলো আমরা প্রচার করে থাকি তা তো বন্ধুরা অবশ্যই জানে, আশা করি সেই অনুযায়ী বন্ধুরা চলবে। নিয়ে নিচ্ছে এবার ফোন কলটি। হ্যালো,
8: হ্যালো,
1: হ্যালো, শুনতে পাচ্ছি? জি, আপনার নামটা?
8: ফারুক
1: বিশ্বাস। জি,
0: আচ্ছা।
1: আয়োজন জুড়ে থাকতে হবে বন্ধু, অবশ্যই গান শোনানো হবে। আপনি আজকে গানের অনুরোধ করেন, দেখি কোন গানটির।
0: আচ্ছা, আজকে বলুন।
1: আমাদের অসংখ্য বন্ধু আছে, আমরা তো তালিকাবদ্ধ করে রাখি, তাই না? এক এক করে গান শোনানো হয়, প্রত্যেকেরই গান শোনাই আমরা, সেভাবে সাথেই থাকতে হবে। বলেন। আচ্ছা, ধীরে ধীরে তুমি হলে হৃদয়ের মেহমান,
0: অনেক পরিচিত একটি গান, এটা কিন্তু প্রায়শই বেজে থাকে। তো প্রিয় শ্রোতা, আপনার অনুরোধে পরবর্তী দিন বাজানোর চেষ্টা থাকবে।
1: অবশ্যই।
0: এবারে কে আছেন? ওয়ালাইকুম আসসালাম।
1: আপনার নাম ঠিকানা না বললে কিভাবে শোনাবো? আপনার নাম না বললে তো আপনি বলবেন আবার।
0: জি, নামটি?
8: আমির হোসেন।
1: আমির হোসেন। জি, আমির ভাই আমাদের সাথে কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এই যে আপনি আপনার গানের জন্য ছবির নাম বললেন, আপনার নাম কিন্তু আপনি বলছিলেন না, তাহলে আপনাকে কিভাবে আমরা গান শোনাবো? আবার আপনার অভিযোগ করবেন যে আপনাদের গান শোনানো হয় না। আর আজকের মতো কিন্তু ফোন ইন পর্ব এখানেই শেষ করতে হচ্ছে, তাই না? আমাদের
0: হাতে অনেক গান রয়েছে, সময় পাই আবারও নিব, যদি সময় না থাকে তাহলে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। এবারে রয়েছে আমাদের ও সাথীর ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে গান, পলাশ সরকার কাঞ্চননগর ডুমুরিয়া থেকে অনুরোধ করেছিলেন। চলুন গানে চলে যাই।

বেদের মেয়ে জ্যোৎস্না ছায়াছবির গান রয়েছে এবারে রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে। অনুরোধ করেছেন আফজাল দেওয়াতলা বটিয়াঘাটা থেকে। আর কিছুক্ষণ আগেই ফোনে কিন্তু আমির হোসেন পাইকগাছা থেকে অনুরোধ করেছিলেন, তো আপনাদের সবার জন্য বাজছে এই গানটি।

0: বাংলাদেশে প্রতি বছর পানিতে ডুবে অনেক মানুষ মৃত্যুবরণ করে। আমাদের দেশে 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ হল পানিতে ডুবে মৃত্যু। পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেশিরভাগই ঘটে পুকুর ও খালে, বিশেষত এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এবং 1 থেকে 2 বছর বয়সী শিশুদের। পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হল ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণে মূলত এমনটি হয়ে থাকে। এছাড়া স্বরযন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণে শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিট শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। পানিতে ডুবে এই মৃত্যু কিন্তু প্রতিরোধযোগ্য। এ ধরনের মৃত্যু ঠেকাতে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। কেউ পানিতে ডুবে গেলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন, আশেপাশের মানুষের সাহায্য চান এবং ডুবন্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব পানি থেকে তুলে নিয়ে আসুন। পানি থেকে ডুবন্ত ব্যক্তিকে তোলার পরই তাকে সোজা করে শুইয়ে দিয়ে খেয়াল করতে হবে যে তিনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন কিনা। তার নাম ধরে ডাক দিয়ে দেখা যেতে পারে যেন সে সাড়া দিতে পারে। যদি শ্বাস প্রশ্বাস না থাকে বা শ্বাস নেওয়া কষ্টকর হয় তাহলে লক্ষ্য করতে হবে যে শ্বাসনালীর কোথাও কিছু আটকে আছে কিনা। এজন্য আঙ্গুল দিয়ে মুখের মধ্যে কাদা মাটি বা কোনো অপদ্রব্য থাকলে তা বের করে দিতে হবে। এরপরও শ্বাস না নিলে মাথা টান টান করে ধরে মুখ হা করাতে হবে। এবার উদ্ধারকারী ব্যক্তিকে মুখ ভরে শ্বাস নিতে হবে এবং ডুবন্ত ব্যক্তির নাক হাত দিয়ে চেপে মুখের সঙ্গে এমনভাবে মুখ লাগাতে হবে যেন কোনো ফাঁকা না থাকে। শিশু বা কম বয়সী কেউ ডুবে গেলে নাক মুখ সম্পূর্ণ একসঙ্গে মুখের মধ্যে পড়তে হবে। এ অবস্থায় উদ্ধারকারী জোরে শ্বাস নিয়ে ডুবন্ত ব্যক্তির মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে। দেখতে হবে যে শ্বাস দেওয়ার ফলে ডুবন্ত ব্যক্তির পেট ফুলে যায় কিনা। যদি পেট ফুলে যায় তাহলে কৃত্রিম উপায়ে এভাবে শ্বাস দেওয়া ঠিক মতোই হচ্ছে। ডুবন্ত ব্যক্তি নিজে থেকে শ্বাস না নেওয়া পর্যন্ত এভাবে চালিয়ে যেতে হবে। কৃত্রিম ভাবে শ্বাস প্রদানের পাশাপাশি হাত ধরে অথবা গলার এক পাশে হাত দিয়ে দেখতে হবে যে নাড়ির স্পন্দন আছে কিনা। যদি না থাকে তাহলে দ্রুত বুকের মধ্যভাগ থেকে সামান্য বাঁ পাশে হাত রেখে জোরে জোরে চাপ দিতে হবে যেন বুক বেশ খানিকটা দেবে যায়। 1 থেকে 2 বছরের শিশু হলে তার বুক 2 হাত দিয়ে জোরে বুড়ো আঙুল দিয়ে চাপ দিতে হবে। এভাবে প্রতি 30 বার চাপ দেওয়ার পর আগের মতো 2 বার করে শ্বাস দিতে হবে। নাড়ির গতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এরকম চক্রাকারে চালাতে হবে। আক্রান্ত ব্যক্তি দীর্ঘক্ষণ পানিতে থাকার কারণে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, তাই তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য ওই ব্যক্তিকে পানি থেকে তুলে কাপড় চোপড় দিয়ে ভালো করে ঢেকে রাখা উচিত। রোগীর অবস্থা ভালো থাকলে শ্বাস প্রশ্বাস নিলে এবং হৃদস্পন্দন চালু থাকলে তাকে কুসুম গরম, দুধ, চা এসব খেতে দেওয়া যেতে পারে। আক্রান্ত ব্যক্তিকে পানি থেকে তুলে উল্টো করে শুয়ে পেটে চাপ দিয়ে পানি বের করার চেষ্টা করা মোটেও ঠিক নয়। এতে ওই ব্যক্তি বমি করে ফেলতে পারে, যা আবার ফুসফুসে প্রবেশ করে পরবর্তী সময়ে জটিলতা সৃষ্টি করতে পারে। আবার সাঁতারে পারদর্শী নয় এমন কোনো ব্যক্তি ডুবন্ত মানুষকে উদ্ধার করতে যাওয়া উচিত নয়, কারণ এতে দুজনের জীবনই বিপন্ন হতে পারে। রোগীর ফুসফুস ও শ্বাসনালী থেকে পানি বের করার জন্য খুব বেশি সময় না নেওয়াই শ্রেয়। প্রাথমিক চিকিৎসা চলার পাশাপাশি রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে।
1: প্রিয় শ্রোতা, চলছে আপনাদের সবার পছন্দের রূপালে, ভীষণ ভীষণ সুন্দর কিছু গান নিয়ে। এবারে গানটাও ভীষণ ভালো লাগবে আশা করছি। ঢাকা অ্যাটাক ছায়াছবি থেকে মাতিন চৌধুরীর কণ্ঠে অনুরোধ করেছেন মেহেদী মহেশপুর ছিনায় থেকে। চলুন গানটা উপভোগ করে আসি।

ভাই, সিনেমা শেষ হয়ে গেল। মেয়েটি আমার রিক্সায় চেপে বললো, ডার্লিং খুব ক্ষুধে পেয়েছে, গেলাম মস্তবা হোটেলে, খুব পোলা কোমা খাইলাম। হঠাৎ দেখি বয় একটা 1000 টাকার বিল এনেছে,

এই হৃদয়ের সাদা কাগজে লিখে দিলাম তোমারই নাম। তোমাকেই বলছি, শুনব কুখ্যাত খুনি ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে। অনুরোধকারী শ্রোতা বুলবুল আহমেদ, কাজীপাড়া ভেড়ামারা থেকে।

0: অগ্নি দুর্ঘটনা মোকাবেলায় করণীয়। অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ, তাই আগুন ব্যবহারে সতর্ক হন। অগ্নি দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা বৈদ্যুতিক গোলযোগ, তাই নিয়মিত বৈদ্যুতিক সংযোগ ও লোড পরীক্ষা করুন। যেখানে সেখানে সিগারেটের জ্বলন্ত অংশ না ফেলে নিরাপদ স্থানে ফেলুন। রান্নার পর চুলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলা থেকে বিরত রাখুন। খোলা বাতির ব্যবহার বন্ধ রাখুন। আগুন ছোট হোক বা বড় হোক, ফায়ার সার্ভিসকে দ্রুত সংবাদ দিন। হাতের কাছে সবসময় দুই বালতি পানি এবং বালু মজুদ রাখুন। অগ্নি নির্বাপনে সতর্ক হন।
1: কথা দিলাম জানে জান, তুমি আমার প্রাণে প্রাণ। নসিমন ছায়াছবি থেকে কুমার শানু ও অলকে ইয়াগনিকের কণ্ঠে অনুরোধকারী শ্রোতা হচ্ছেন আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে।

প্রিয় শ্রোতা, ভীষণ সুন্দর একটি গানের সাথে আমরা একেবারে শেষ করছি আজকের রূপালি। যদিও যেতে মন চাইছে না, তবু সময় বলছে চলে যেতে হবে। তো আজকের মতো সবাই এখানেই, ভালো থাকুন, সুন্দর থাকুন, সেই শুভ প্রত্যাশায় আগামীকাল ঠিক একই সময়ে কথা হবে একই অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি মরিয়াম সুলতানা জিনিয়া। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন এরিজা আক্তার এবং প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়াম সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন এলিজা আক্তার। প্রিয় শ্রোতা, শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইরা হাবিব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও স্টার্ট আপ উদ্যোগে সরকার সবসময় পাশে থাকবে। তিনি গতকাল সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক পর্যায়ের আন্ডার ওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। বিজয়ী দলের সদস্যরা বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির MIST এর শিক্ষার্থী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে এত বড় সাফল্য অর্জন করায় বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগ সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় MIST শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডার ওয়াটার রোবটটি প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবহারিক দিক সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজধানী ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করে ওয়াটার বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশের নৌপথ চালু সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নগরবাসীর যাতায়াত আরও সহজ করতে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের জানান, সভায় প্রধানমন্ত্রী ঢাকার নদীগুলো দূষণ প্রতিরোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এছাড়া পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধিতে নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের ধারে বিভিন্ন জাতের গাছ লাগাতেও নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার চেষ্টা করা হবে। এরপর ধাপে ধাপে ঢাকার চক্রাকার নৌপথে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তি বান্ধব ও একটি মানবিক বাহিনী হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ প্রথম পর্যায়ের সমাপনী কুচকাওয়াজে বক্তৃতায় একথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান এবং আইনি সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। পরে রাজশাহী পুলিশ লাইন্স মাঠে রাজশাহী বিভাগের সকল পুলিশ ইউনিটের অফিসার ও সদস্যদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাবেক পুলিশ মহাপরিদর্শক নজির আহমদকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার জন্য সরকার ল ফার্ম নিয়োগ করেছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের জেল থেকে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে ল ফার্মকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি বিরোধী এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ৫ পুলিশ সহ অন্তত ১৪ জন নিহত ও ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের কাবাল শহরে এই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গাজায় গতকাল ইসরায়েলের হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জিভ এলকিন বলেছেন, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে তারা তাদের সেনা প্রত্যাহার করবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিনের হামলা পাল্টা হামলার ঘটনার পর সংঘাত বন্ধে পুনরায় আলোচনা শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে আজই এই আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। তিনি জানান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইরানের সাথে আলোচনার প্রেক্ষিতে তেহরানের বিরুদ্ধে ব্যাপক পরিসরে হামলা চালানোর পরিকল্পনা থেকে ওয়াশিংটন সরে এসেছে। তবে ইরানের পক্ষ থেকে নতুন করে আলোচনার ব্যাপারে স্পষ্ট করে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে কোনো মূল্যে ইরানকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি সই করতে হবে। খেলার খবর ক্রিকেট। আজ ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ নারী ক্রিকেট ইমার্জিং দলের মধ্যকার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী দল ১-০তে এগিয়ে রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা একটা বেজে পাঁচ মিনিটে। চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান বিকেল চারটা পাঁচ মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনতে পাবেন দুপুর বারোটা পনেরো মিনিটে এবং সন্ধ্যে ছটা পঞ্চান্ন মিনিটে। আধুনিক গান কাজী মৌমিতা হোসেনের কণ্ঠে দুপুর বারোটা তিরিশ মিনিটে। সোহেলি পারভিন রুমা বেলা দুটো চল্লিশ মিনিটে। নজরুল সঙ্গীত দুপুর বারোটা বিশ মিনিটে, শিল্পী নিলয় দাস। অর্পিতা দে এর কণ্ঠে শুনবেন বেলা দুটো তিরিশ মিনিটে। বাউল গান সুকুমার জয়দারের কণ্ঠে দুপুর বারোটা চল্লিশ মিনিটে। পল্লীগীতি গাজী গোলাম মুস্তফা বেলা দুটো পঞ্চাশ মিনিটে। ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল তিনটা পাঁচ মিনিটে। পাঁচমিশালে গান প্রচারিত হবে বিকেল তিনটা তিরিশ মিনিটে এবং সন্ধ্যে ছটা দশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্সে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনতে পাবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের 165তম জন্মবার্ষিকী গতকাল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। তিনি 1861 সালে 2 আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে জন্মগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। খুলনা পাইকগাছা উপজেলার রাড়ুলি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের উপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মেলা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়, গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT, উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, সহকারী অধ্যাপক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, পাইকগাছা বিএনপির আহ্বায়ক ও পিসি রায় স্মৃতি সংসদের সহসভাপতি এ সময় উপস্থিত ছিলেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ KDA চেয়ারম্যান অ্যাডভোকেট SM শফিকুল আলম মনা বলেছেন, রূপসা নতুন বাজার শুধু খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নয়, বরং এটি এই অঞ্চলের অর্থনীতির সম্ভাবনাময় প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ এখান থেকে তাদের দৈনন্দিন প্রয়োজন মেটান। তিনি গতকাল KDA সম্মেলন কক্ষে KDA রূপসা নতুন বাজার দোকান মালিক অ্যাসোসিয়েশন এবং খুলনা চিংড়ি বণিক সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। KDA চেয়ারম্যান বলেছেন, KDA রূপসা নতুন বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব পরিকল্পনা বাস্তবায়নে একটি প্রকল্প হাতে নিয়েছে। বাজারের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এবং ক্রেতা বিক্রেতাদের কাছে আকর্ষণীয় একটি বহুতল কমপ্লেক্স নির্মাণ করতে খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা বা জবরদখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। KDA সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, পরিচালক ডক্টর জাকিয়া সুলতানা, KDA রূপসা নতুন বাজার মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, খুলনা চিংড়ি বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবারে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের মেহেরপুর জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: 3 আগস্ট 2024 দেশের অন্যান্য জেলার মতো সীমান্তবর্তী মেহেরপুরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিল। সকাল থেকে মেহেরপুর জেলা শহর গাংনি মুজিবনগরে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল বের করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারা সমাবেশে অংশ নিয়ে আন্দোলনের বিভিন্ন দাবি তুলে ধরেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে সাধারণ মানুষও অংশ নেন। আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তৎকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে ও আওয়ামী লীগের পক্ষ থেকে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছিল। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলাও চালানো হয়। 144 ধারা জারি থাকার কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানে ও মানুষের সমাগম দেখলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক ও হামলার চেষ্টা করে বলে জানান শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা।
3: আমরা আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে সক্রিয় ছিলাম, মিডিয়াতে আমরা সক্রিয় ছিলাম। তখন খুনি হাসিনার সন্ত্রাসী বাহিনীরা আমাদেরকে হুমকি দিত, আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করত, এমনকি আমাদের বাড়িঘরে হামলা করছিল।
4: এখানে বাজারগুলো যেগুলো ওষুধ বা যে কোনো মুদিখানা খুললে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন মারপিট, কেন দোকান খুলেছিস, 144 ধারা জারি করেছে, মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় সেই দোকানদারকে মারধর, মানে বিভিন্ন নির্যাতনের শিকার হইতে হয়েছে।
5: মেহেরপুর জেলায় ছাত্র জনতা BNP অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে নামার চেষ্টা করলে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ আক্রমণ করে আমাদের উপরে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়, বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পায়।
2: তিন আগস্ট জালিমের বিরুদ্ধে লাল কার্ড দেখানো বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা।
6: তিন আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে কোনো সাধারণ দিন ছিল না, এটি ছিল জালিমের বিরুদ্ধে লাখো কোটি জনতার দেওয়া চূড়ান্ত লাল কার্ড। জালিমের বুলেটে যখন রাজপথে ছাত্র জনতার রক্ত রঞ্জিত হচ্ছিল, তখনই আমরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দুপুর ঘোষণায় আসি। কেন্দ্রীয় শহীদ মিনারের চারিপাশে লাখো কোটি জনতার স্রোত জানান দিয়েছিল জালিমের পতনের ঘণ্টা বেজে গিয়েছে।
2: দেশের অন্যান্য জেলার মতো সীমান্তবর্তী মেহেরপুরেও তিন আগস্ট আন্দোলনের প্রভাব পড়েছিল। ছাত্র জনতার উপর পুলিশ হামলা মামলার দিয়ে হয়রানি করার চেষ্টা করেছিল। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খেলার খবর, ফুটবল। কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় ভাইনা ফুটবল একাদশ 4-1 গোলে রামচন্দ্রপুর ফুটবল একাদশকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা বার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬টা ৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী শাহানা সুলতানা বিউটি, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ নজরুল সঙ্গীত শোনার জন্য। শিল্পী নিলয় দাস।

পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নিলয় দাস। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনমালায় এবারে রয়েছে আধুনিক গান, শিল্পী কাজী মৌমিতা হোসেন, প্রথম গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ভীষণ সুন্দর একটা গান শুনছিলাম। এবারে গানটির কথা সাজিয়েছেন আলাউদ্দিন আলী, শিল্পী কাজী মৌমিতা হোসেন।

প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা আয়োজনমালায় এখন রয়েছে বাউল সঙ্গীত, শিল্পী সুকুমার জোয়ারদার। প্রথম গানে কথা লিখেছেন এডিএম রতন।

0: বাউল গান শুনলেন সুকুমার জোয়ারদারের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা এখন শুনবেন আল্লাহ পাকের শানে হামদ, কণ্ঠ দিয়েছেন রওশন আরা মোস্তাফিজ, কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে গোপনে প্রকাশে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। আল কুরআন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن لا إله إلا الله.

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। ধোকাবাজ কৃপণ ও দান করে খোটা প্রদানকারী বেহেশতে প্রবেশ করবে না। শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার সংবাদ ইংরেজিতে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সফলতা এ কথাটা আমাদের কাছে অনেকটা ধরাছোঁয়ার বাইরে মনে হয়, কিন্তু মনে রাখতে হবে যে জীবনে সফল হতে গেলে দ্রুততার ভেতরে কোনো কাজ করাই ঠিক না, নিয়মিত এগিয়ে যেতে হবে। ছোট্ট ছোট্ট ধারাবাহিক পদক্ষেপই একদিন বড় সাফল্য এনে দেবে আমাদের। ব্যর্থতা নয়, বরং একটি শেখার সুযোগ নিতে হবে নিজের জীবনকে দিয়েই। যে মানুষ চেষ্টা ছাড়ে না তার জন্য কিন্তু সাফল্য একদিন আসবেই। আর সবচেয়ে বড় কথা কি, অন্যের সাথে তুলনা করে নয়, বরং গতকালে নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন। ভেবে দেখুন কী কী কাজ আপনার গতকাল করা উচিত ছিল যেটা আজকের জন্য ভীষণ প্রয়োজন ছিল। তাই প্রতিদিন একটু একটু করে উন্নতি করাই আসলে জয়ের কথা বলা যায়। আজকের পরিশ্রমী আপনার আগামী দিনের পর্ব, প্রত্যেকের জীবনে আসুক সফলতা, সেই প্রত্যাশায় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনটাতে। রয়েছি আপনাদের সাথে লুবনা হাসনা ফারুক মিষ্টি, অধিবেশন তত্ত্বাবধানে আছেন সামিয়া আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে শেখ আমির হোসেন, প্রকৌশল দায়িত্বে আছেন এলিজা আক্তার। বন্ধুরা, প্রতিদিনের মতো আপনাদের সাথে আমরা ফোন ইন পর্বে হব যুক্ত। 01974121970 এই নম্বরটিতে নিশ্চয়ই আপনারাও অপেক্ষা করছেন। আর কথা নাই, চলুন ঠিক আপনাদের মতোই বলতে হয় যে একদিন তোমাকে না দেখলে বড্ড কষ্ট হয়, সে কষ্টটা দূর করবার জন্য এই মুহূর্তে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কাজের মেয়ে ছবির এই গানটিতেই। কনক চাপা এবং ইন্দ্রকিশোর গেয়েছেন, আর শুনতে চেয়ে দীপঙ্কর আপনি নন্দন প্রতাপ খুলনা থেকে অনুরোধ করেছেন।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা গান। এবারে মনের মাঝে তুমি এই ছবির গান রয়েছে আপনাদের জন্য। শুনতে চেয়ে চৌগাছা যশোরের বন্ধু রাজু আহমেদ অনুরোধ করেছেন, শিল্পী উদিত নারায়ণ এবং অনুরাধা পাড়ওয়াল।

বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভেতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য। 0197412170 এই নম্বরে আপনাদের মতো আমরাও অপেক্ষায় রয়েছি। তো প্রথম বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? শৈলকুপা ঝিনাইদহ থেকে। হ্যাঁ জি জি ভাইয়া, বলুন কি গান শুনতে চান আপনি? হ্যাঁ, লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, আপনার ঘরে চাঁদ অবশ্যই ধরা দেবে যদি আপনি সেটি মনে করেন। তো এবার কে আছেন? হ্যালো জি আদাব, বলুন জ্ঞানানন্দদা। আসলে সবার নামে কম বেশি বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, বলুন। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আপনাদের পছন্দের গান আমরা অবশ্যই শুনিয়ে দেব আগামী আয়োজনে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে। হ্যালো জি আদাব, কখন দা? আচ্ছা তাই, আচ্ছা বলুন কি গান শুনতে চান, কি গান শুনতে চান? হ্যাঁ হ্যাঁ বলুন। গুন্ডা পুলিশ, যে কোনো গান? আচ্ছা ঠিক আছে, গুন্ডা পুলিশ ছবির যে কোনো একটি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু, আমরা অবশ্যই শোনাবো, তবে নির্দিষ্ট করে দিলে না একটু ভালো হয়। হ্যালো হ্যালো জি, কে বলছিলেন? মুক্তি সরকার। কোথা থেকে? ডুমুরিয়া খোলা। আচ্ছা জি বলুন। স্নেহ ছবির গান, কোন গানটি? যে কোনো একটি। আবারও অনুরোধ করছি, আপনারা নির্দিষ্ট করে দিলে আমাদের জন্য ভালো হয়, কেননা একটি ছবিতে অনেক অনেক সুন্দর গান আছে। হ্যালো হ্যালো, মোহাম্মদ কাশিম সর্দার। হ্যাঁ, উলাগ্রাম ডুমুরিয়া থেকে। হ্যাঁ যতনে রাখিও নয়ন, তাই তো? আচ্ছা ঠিক আছে, অবশ্যই চেষ্টা করব বন্ধু আপনাদের পছন্দের গান শোনাতে। হ্যালো
হ্যালো জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শুধু ভালো লাগার জন্য তো বলা না, মানতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। ভাই লুৎফর ভাই বলুন। আচ্ছা ঠিক আছে, তোমাকে চাই ছবি গান শুনতে চেয়েছেন লুৎফর জোরদার। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দিতে। এবারে বন্ধু কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি ভালো দাদা, বলুন। জাফর ভাই বরগুনা থেকে। হ্যাঁ বলুন জাফর ভাই, কি গান শোনাবো? অনুভব। আচ্ছা, অনুভব ছবির গান, যদি সুন্দর একটা মুখ পাইতাম নাকি মন পাইতাম? মুখের যে মনে হয় মনটা বেশি প্রয়োজন, তাই না? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আব্দুস সামাদ শেখ। হ্যাঁ বলুন। সদর ঘাটের বাবুজি যারা ধীরে চালা, ঠিক আছে, ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন পরবর্তী বন্ধুর সাথে কথা বলে। হ্যালো আসসালামু আলাইকুম। জি শুভ দুপুর। সুফল বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো, ভালোবাসা তেমনই জোর হওয়া উচিত, তাই না? পরবর্তী বন্ধুর কথা ফোনটা নিয়ে আমরা গানের কাছে ফিরে যাব। হ্যালো আসসালামু আলাইকুম। অনেক ভালো আছি, কে বলছিলেন? ঝুন্টু। হ্যাঁ হুম হুম, বলুন ভাইয়া। আত্মবিশ্বাস ছবি থেকে যে কোনো একটি গান শুনতে চেয়েছেন। আমাদের আত্মবিশ্বাস আছে, নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলেই পছন্দের গান শুনতে পাবেন। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। সত্যি জীবনটা যদি বড় হতো তাহলে হয়তো ভালোবাসা অফুরন্ত থাকতো। তো যাই হোক, চরম আঘাত ছবির এই গানটি এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো, মিতালি মুখার্জি এবং কুমার শানুর কণ্ঠে। শুনতে চেয়ে বুলবুল আহমেদ আপনি কাজীপাড়া ভেড়ামারা কুষ্টিয়া থেকে অনুরোধ করেছেন।

এবার একটু চিন্তার বিষয় রয়েছে যে কেন মানুষ অমানুষ, মানুষ কেন অমানুষ। এই ছবির গান আপনাদেরকে শোনাবো, যদিও ডলি শান্তনী কণ্ঠে শুনবো চমৎকার গান যে পাখি হয়ে উড়ে যেতে চায়, কিন্তু আমরা কতটুকু পারবো জানি না। প্রবীর কুমার, আপনি কুমারখালী মাগুরা থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনানোর জন্য।

0: পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ

প্রিয় শ্রোতা, আপনারা আছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, শুনছেন আপনাদের পছন্দ করা গান। আবারও ফিরব গানের কাছে, শোনাব লুৎফর জোয়ারদার পাংশা রাজবাড়ির বন্ধুর অনুরোধে গান। যদিও কখনো তার গান শোনানো হয় না, তবুও আজকে একটু চেষ্টা করছি শোনানোর। কাশেম মালা প্রেম, এই ছবির গান রয়েছে আপনার জন্য, শিল্পী এন্ড্রু কিশোর এবং রুনা লায়লা।

যদি আমরা বলেছি পাংশা রাজবাড়ি দিবস, তাহলে কিন্তু একেবারে ভুল হবে না, কেননা পরপর কজন বন্ধু একই এলাকা থেকেই ফোন করেছেন এবং একই এলাকার বন্ধুদের অনুরোধে গান আমরা পরপর শুনেব। খোকন চন্দ্র, এবার পাংশা রাজবাড়ি বন্ধু আপনার অনুরোধে গান রয়েছে সাত ভাই চম্পা, এই ছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

এবারে হঠাৎ বৃষ্টি এই ছবির গান রয়েছে আপনাদের জন্য নচিকেতা এবং শিখা বোসের কণ্ঠে। হঠাৎ বৃষ্টি ছবির এই গানটি শুনতে চেয়ে আবারও পাংশা রাজবাড়ির বন্ধু অনুরোধ করেছিলেন, তবে এবারে অনুরোধকারী শ্রোতা হচ্ছেন নিব্রত মণ্ডল। চলুন হঠাৎ বৃষ্টি এই ছবির গানটা শুনে আসি।

এবারে মানিক শৈলকুপা ঝিনাদার বন্ধুর অনুরোধে শোনাব সবুজ সাথী, সেই জনপ্রিয় গানটি চোখ জোড়ানো মনের মতো ভাবিয়ে এনে দাও সাবিনা ইয়াসমিন এবং খুরশিদ আলমের কণ্ঠে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরে ফিরে এসে শোনাবো আপনাদের পছন্দ করা বাকি গানগুলো।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহর সহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার সহ সকল এলাকায় নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা করে সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশকে সুন্দর রাখতে জনসচেতনতার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করেন তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্ত স্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান। সুশাসন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জহিরুদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার নির্বাচিত সাংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োমের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএমের অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগুচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তাদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উগুচি ড্যানিয়েলস টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া বৈশ্বিক পর্যায়ে নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকারও উচ্চ প্রশংসা করেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার আশ্বাস দেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 উদযাপন উপলক্ষে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণে স্কুল কলেজ পর্যায়ে ক্রীড়াকে সংযুক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করায় সামাজিক পরিবর্তন ঘটবে বলেও আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত 1 আগস্ট থেকে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে দেশের 495টি উপজেলার 55 লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল পাচ্ছেন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকারভোগীরা বছরে মোট 6 মাস এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে 30 কেজি করে চাল সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উপর হামলা বন্ধের ঘোষণার পর আজ ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবেন। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে ইরান এখনও কোনো জবাব দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার অঙ্গীকার করে বলেছেন, যুদ্ধ বন্ধের আলোচনা শিগগিরই হবে, তবে আবারও যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়া হবে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছে যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে, কিন্তু প্রতিবারই নতুন করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামাসের সাথে প্রস্তাবিত নিরস্ত্রকরণ চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। গতরাতে গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ অন্তত 17 জন নিহত হওয়ার পর এই উদ্বেগ প্রকাশ করা হল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র বলেন, ইসরায়েল বিশ্বাস করে প্রকৃত নিরস্ত্রীকরণের চেয়ে হামাস তাদের সামরিক বাহিনী পুনর্গঠনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহার করবে না। সুদানের দারফুর অঞ্চলে একটি আদালতে ড্রোন হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, গতকাল উত্তর দারফুরের গারা আল জাওয়ারা গ্রামে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে একটি আদালতে বেসামরিক নাগরিকরা সমবেত হলে সুদানের সেনাবাহিনী সেখানে হামলা চালায়। আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা তিনটায়।
1: বেলা দুটো বাংলা সংবাদের পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডানিতে আপনাদের পছন্দ করা গান শোনার জন্য। এবারে শুরুতেই মোহাম্মদ ইসলামউদ্দিন, শাহবাজপুর শৈলকুপা জিনাদার বন্ধুর অনুরোধে গান শোনাব শ্রাবণ মেঘের দিন, শিল্পী বারী সিদ্দিকী।

জাফর পালোয়ান কাকচিরা বরগুনার বন্ধু আমাদেরকে অনুরোধ করেছিলেন মা ছবির গান শোনানোর জন্য। চলুন আপনার পছন্দের গানটি শুনে আসি এবারে, মোহাম্মদ আব্দুল জব্বারের কণ্ঠে। আর এর পরপরই শ্রোতা বন্ধুরা আমরা আরও একবার আপনাদের সাথে ফোন ইন পর্বে সরাসরি যুক্ত হব, নিশ্চয়ই সাথে থাকবেন।

0: প্রিয়শ্রোতার কথা দিয়েছিলাম ফোন ইন পর্বে যুক্ত হব, তো এই মুহূর্তে আমরা আবার যুক্ত হয়েছি 01974-1219-70। সামিয়া, এই মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন তার সাথে একটু কথা বলি।
1: হ্যালো,
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে
1: কথা বলছি? মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি
2: রাজশাহী। জি জি, আমরা সবাই ভালো আছি। শ্রোতা, আপনার অনুরোধ জানাবেন।
0: কখনো কি আয়নাতে মুখ দেখো না, আসলে সুন্দর একটি গান, তাই না?
2: অনেক সুন্দর একটি গান। চমৎকার অনুরোধের জন্য শ্রোতাকে ধন্যবাদ। এর সাথেই থাকবেন, আপনার গানটি আমরা পরবর্তী আয়োজনে শোনানোর চেষ্টা করব।
0: হ্যালো, শুভ দুপুর, কে রয়েছেন? দীপঙ্কর। হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা, কি গান শোনাবো? আপনাকেও ধন্যবাদ যে আপনি শুরু থেকেই আমাদের সাথে আছেন। একদম ভুলবো না। তাহলে আমি কাকে চাইবো? পৃথিবী না তোমাকে, অবশ্যই তোমাকে ভালোবাসার মানুষ থাকলে পৃথিবী এমনিতেই তৈরি হয়ে যাবে, তাই না?
2: ঠিক তাই। আরো একজন বন্ধু যুক্ত হয়েছেন। হ্যালো,
0: হ্যাঁ আফজাল ভাই, বলুন। আচ্ছা ঠিক আছে, রাখাল রাজা ছবির গান শুনতে চেয়েছেন, আমরা অবশ্যই শুনাবো। ও কি বন্ধু, কাজের ভ্রমরারে না,
2: রুনা লালার কণ্ঠে। ঠিক আছে শ্রোতা, সাথেই থাকুন। আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমরা দুজনেই ভালো আছি। শ্রোতা, আপনিও নিশ্চয়ই ভালো আছেন?
3: আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গুসাইপাড়া ঘামরা থেকে শামীম রেজা।
2: শামীম রেজা ভেড়ামারা থেকে? জি।
3: আমাকে শোনাবেন আসামি ছায়াছবি থেকে রফিকুল আলম ও মিতালি মুখার্জির কণ্ঠে জীবনের এই যে রঙিন দিন রঙেলা।
0: জীবনের এই যে রঙিন দিন, আমরা চাই যে সবার জীবনে স্থায়ী হোক।
2: ফোনের অপর প্রান্তে আরো একজন বন্ধু রয়েছেন।
0: জি শুভ দুপুর, বলুন। হ্যাঁ পলাশদা, বলুন। বেপরোয়া ছবির কোন গানটি বললেন?
2: মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে।
0: হ্যাঁ একেবারে সত্যি কথা, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এটা তো বেপরোয়া ছবি গান। কাউকে দিও না দোষ পিতার দোষে, এটার সময় তো সত্য মিথ্যা ছবির গান। যাই হোক, আমরা খুঁজে না হয় আপনার গান শুনিয়ে দেব। পরবর্তী বন্ধু এবং শেষ বন্ধু কে আছেন?
2: হ্যালো জি শুভ দুপুর, কে বলছেন, কোথা থেকে?
0: লাভলি। আচ্ছা, বড়সাত জাগে একবার তোমায় দেখি। অবশ্যই আমরা আছি আপনাদের সাথে, যাদের সাথে আজ কথা হয়নি একদম মন খারাপ করবেন না, আমরা আগামী দিন আগামী আয়োজনে আপনাদের সাথে যুক্ত হব। চলুন ফিরি গানে কাছে।
2: হ্যাঁ, এবারে শোনাবো সুফল বিশ্বাস, রায়ের মহল খুলনার বন্ধু, আপনার পছন্দে মাটির কোলে। এই ছবি থেকে গান গিয়েছেন ইন্দ্রমোহন রাজবংশী।

কাশিম সর্দার ডুমুরিয়াখুলনা থেকে শুনতে চেয়েছিলেন মুখোশধারী ছবির গান, কুসুমকলি ছবির গান শুনতে চেয়ে মোসাম্মদ বিউটি আক্তার আপনি বাহাদুরপুর কুষ্টিয়া থেকে অনুরোধ করেছিলেন। এছাড়া প্রকাশ বিশ্বাস টেঙ্গাখালী বাজার মাগুরা থেকে অনুরোধ করেছিলেন লাল গোলাপ ছবির গান শোনানোর জন্য। চলুন এই গানটি শুনে আসি সুবীর নন্দের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজন ডালি। আপনাদের সাথে আগামীকাল ঠিক বেলা একটা পাঁচ মিনিটে আবারও কথা হবে এই আয়োজনে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন। শিব প্রত্যাশায় শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.6 মিটারে, 558 কিলোহার্জ, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বেলা 2:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মেলায় রয়েছে এখন নজরুল সঙ্গীত শিল্পী অর্পিতা দে।

দুখানি নজরুলসঙ্গীত শুনলেন অর্পিতাদের কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনাদের এবারে আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শিল্পী সোহেলি পারভিন রুমা, প্রথম গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার মোহাম্মদ।

দুখানি আধুনিক গান শুনলেন সোহেলি পারভিন রুমার কণ্ঠে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নিজের লেখা দুখানি পল্লী গান, শিল্পী গাজী গোলাম মুস্তফা।

0: বন্ধু, কেউ বাই টিটানে ও বন্ধু, কেউ বাই টিটানে।
1: দুখানি পল্লীগীতি শুনলেন গাজী গোলাম মোস্তফার কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল তিনটে বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বিদিতা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা সহ সহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজারসহ সকল এলাকায় নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা করে সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশকে সুন্দর রাখতে জন সচেতনতার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করেন তারেক রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণঅভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান। সুশাসন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জহিরুদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএম এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগুচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রম বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য আইওএম এর মানবিক সহায়তার প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তাদের নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উগুচি ড্যানিয়েলস টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া বৈশ্বিক পর্যায়ে নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকারও উচ্চ প্রশংসা করেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেছেন, প্রাইম মিনিস্টার্স কোর ক্লাব শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়তা করবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহায়তা করার আশ্বাস দেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাইম মিনিস্টার্স কোর ক্লাব জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উদযাপন উপলক্ষে স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহের কারণে স্কুল কলেজ পর্যায়ে ক্রীড়াকে সংযুক্ত করা হয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করায় সামাজিক পরিবর্তন ঘটবে বলেও আশা প্রকাশ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকারভোগীরা বছরে মোট ৬ মাস এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর হামলা বন্ধের ঘোষণার পর আজ ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানানোর অথবা ইরানের প্রতিনিধিদের ওয়াশিংটনে পাঠানোর কোন পরিকল্পনা তাদের নেই। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছে যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে, কিন্তু প্রতিবারই নতুন করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামাসের সাথে প্রস্তাবিত নিরস্ত্রীকরণ চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। গতরাতে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, গতকাল উত্তর দারফুরের একটি গ্রামে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে একটি আদালতে বেসামরিক নাগরিকরা সমবেত হলে সুদানের সেনাবাহিনী সেখানে হামলা চালায়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গানে। প্রথমেই শুনবেন আমি শুধু চেয়েছি তোমায়, এই ছবি থেকে গান কণ্ঠ দিয়েছেন আকাশ।

0: শ্রোতা বন্ধু, আপনারা বিভিন্ন ছায়াছবির গান শুনছেন। এবারে মাই নেম ইজ খান এই ছবিতে গেয়েছেন ডলি, সায়ন্তনী ও পলাশ।
1: Yes, I love you.

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ। প্রিয় শ্রোতা, শুনছেন বিভিন্ন ছায়াছবির গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে চালবাজ ছবির গান শুনবেন খালিদ হাসান মিলু এবং কনক চাপার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, শুনছিলেন এতক্ষণ বিভিন্ন ছায়াছবির গান। বিকেল 3:30 আমাদের স্টুডিওর খড়িতে বাংলাদেশ বেতার খুলনা আমাদের আয়োজন মেলে রয়েছে এবার পাঁচ মিশালি গান। শুরুতেই দেশের গান শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে, গানের কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান।

এই গানটির সাথে শেষ হল পাঁচমিশালী গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন বিকেল চারটে বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিডে করে শোনানো হচ্ছে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাবিলা জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজারসহ সকল এলাকায় নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবর্জনা নির্দিষ্ট জায়গায় জমা করে সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। পরিবেশকে সুন্দর রাখতে জনসচেতনতার উপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করেন তারেক রহমান। জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে হলে বিরোধী দলকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান। সুশাসন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে জহিরুদ্দিন স্বপন জানান, বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইওএম এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্য পূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য আইওএম এর মানবিক সহায়তার প্রশংসাও করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তাদের নিরাপদে স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উগোচি ড্যানিয়েলস টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। এছাড়া বৈশ্বিক পর্যায়ে নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকারও উচ্চ প্রশংসা করেন তিনি। নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত 1 আগস্ট থেকে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে দেশের 495টি উপজেলার 55 লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল পাচ্ছেন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকারভোগীরা বছরে মোট 6 মাস এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে 30 কেজি করে চাল সংগ্রহ করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উপর হামলা বন্ধের ঘোষণার পর আজ ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করবেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলকে স্বাগত জানানোর অথবা ইরানের প্রতিনিধিদের ওয়াশিংটনে পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান হবে, কিন্তু প্রতিবারই নতুন করে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হামাসের সাথে প্রস্তাবিত নিরস্ত্রীকরণ চুক্তির বিষয়ে হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। গতরাতে গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ অন্তত 17 জন নিহত হওয়ার পর এই উদ্বেগ প্রকাশ করা হল। সুদানের দারফুর অঞ্চলে একটি আদালতে ড্রোন হামলায় অন্তত 35 জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, গতকাল উত্তর দারফুরের একটি গ্রামে স্থানীয় বিরোধকে কেন্দ্র করে একটি আদালতে বেসামরিক নাগরিকরা সমবেত হলে সুদানের সেনাবাহিনী সেখানে হামলা চালায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: তোমার খবর কি হাসিবু?
1: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: তো আমি আল্লাহর
2: ভালোই
0: আছি,
1: আপনিও ভালো থাকেন। আপনি তো সাইকেল কিনে সুন্দর করে চালাইছেন,
0: লাগানোর কতদূর কি?
2: এই তো শুরু হবে, তো এই যে শুরু হবে না,
0: আমরা শুনবো কি ধান চাষ, রোপা, আমন ধানের পরিচর্যা, এ সময় করণীয়, এ সময় কি করতে হয়, আলোচনা করবেন কৃষিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তা ফরিদ ভাই আপনি কেমন আছেন? অনুষ্ঠানের প্রথমেই ফোন নম্বরটা বলে দিই, যে এই নম্বরে আপনারা ফোন করে জানতে পারবেন। তাহলে বলি
3: 0190-74-12-19-70-70।
0: আমি আবার বলছি 0190-74-72-19-70-70। তা ভাই তাহলে আমরা শুনি একটু, আমাদের রেণুপুরও তো
3: দরকার,
0: খেত খামারি করতেছে, তারা তো দরকার। আর
3: সবকিছু তো বুঝি না, অনেক সময় শুনতি হয়, একটু দেখতে হয়, মানুষের তা পড়ালে এত বেশি করিনি, বুঝুন না।
1: আমিও তো স্কুল কলেজের বারান্দায় কোনদিন যাইনি,
0: এইটা তো খারাপ করছো।
4: আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে সময় রোপা আমন ধান চাষ নিয়েই সকল কৃষক ভাইরা ব্যস্ত আছেন, কেউ কেউ আছেন বীজতলা, কারো লাগানো, কারো জমি তৈরি, সে সম্পর্কে আসলে আলোচনা আমরা করব। এবং আমাদের এবছর একেবারে রোপা আমন ধান চাষের জন্য অনুকূল পরিবেশ বিরাজমান,
1: জি
4: পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি, আর এটাকে অনেকে মানে বৃষ্টির ধানও বলে, কারণ আমাদের আলাদাভাবে সেচ দেওয়ার দরকার হয় না, বৃষ্টির উপরই
0: নির্ভরশীল।
4: এবং এই আমন ধান সবচেয়ে সুবিধা হচ্ছে যে আমাদের যে উৎপাদন খরচ, সেই খরচটা অনেক কম হয়, কারণ আমাদের পানির উপরে নির্ভরশীল থাকতে হয়। আর এই অঞ্চলে অনেক জায়গা আছে যেখানে লবণাক্ততা থাকে, যেটা এই বর্ষার মৌসুমে বৃষ্টির কারণে লবণাক্ততা থাকে না,
0: পানি মিষ্টি,
4: যার ফলে একেবারে সকল জায়গায় আমাদের এই ধান চাষ শুরু হয়েছে। তা বাংলাদেশে ধান উৎপাদনে আমন মৌসুম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কথা আমরা এতক্ষণ বললাম। প্রতি বছর প্রায় 5.6 মিলিয়ন হেক্টর জমিতে আমন ধান চাষ করা হয় এবং 13.6 মিলিয়ন টন চাল উৎপাদন হয়। তাহলে আমাদের যে দেশের অর্থনীতি, আমাদের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা, এবং এটা কিন্তু অধিকাংশ এই আমন ধানের উপরে
0: নির্ভরশীল, বিশেষ করে এই এলাকার লোকজন,
4: এই এলাকা না, এটা একেবারেই সারা বাংলাদেশ আর দক্ষিণ পশ্চিম অঞ্চল, শুধু পশ্চিম অঞ্চল না, দক্ষিণ পশ্চিম অঞ্চলের কথা বললে বলতে হবে যে প্রধান ফসল। এখন আমাদের আজকের যে আমাদের যে নির্ধারিত বিষয়, যে আমন ধানের পরিচর্যায় সময় করণীয়টা কি, তা আমাদের যে আমরা বলি যে আমন ধান সাধারণত আমাদের মানে যে জাতগুলি আছে আমন ধানের, সেই জাতগুলা মানে দুই তিন ধরনের জাত আছে। একটা আছে যে দীর্ঘমেয়াদী জাত, একটা আছে মধ্যমেয়াদী, আর একটা আছে স্বল্পমেয়াদী। এখন কৃষক ভাইদের যখন বীজতলায় বীজ ফেলবে, তখন তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি আসলে স্বল্পমেয়াদী করব না মধ্যমেয়াদী করব
1: নাকি দীর্ঘমেয়াদী করব,
4: আবার কোন জমিতে কোন ফসলটা হবে, যেমন উঁচু জায়গার জন্য যেখানে একটু পানি কম থাকে সেটার জন্য এক ধরনের ধান আছে, যেখানে অনেক পানি সেখানে তো খাটো জাতের ধান লাগালে হবে না, সেখানে আমাদের যেগুলো গাছের চারা উঁচু লম্বা হবে সেই জাতের এবং স্থান বেঁধে। তো এখানে দীর্ঘমেয়াদী জাত যেগুলো 135 দিনের বেশি হয় এগুলো পুরনো জাত, BR-10, BR-11, BR-30, BR-40, 41, 44 এবং BR-51 এবং 52। একান্ন বাউন্ন ধানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা আছে যে আপনার জোয়ার ভাটার ধান বলে, যদি অনেক সময় দেখা যাচ্ছে যে হঠাৎ এই যে টানা বৃষ্টি হচ্ছে অনেক দিন, কিছু কিছু বীজতলা আছে যে 4-5 দিন পানির নিচে ডুবে যায়, তাহলে যেখানে অন্য অন্য জাত এই পানির নিচে ডুবে যাবে সেখানে হয়তো চারা নষ্ট হয়ে যেতে
1: পারে,
4: কিন্তু এই 51-52 জাতটা যদি আমরা আবাদ করি BR-35, BR-37, BR-38, BR-39, BR-50, BR-52 অনেকগুলোই জাত আছে। আর স্বল্প মেয়াদী জাত আছে যেটা 120 দিনের কম। এখানে একটা বিষয় লক্ষণীয় আছে যে আমি যদি বেশি দিনের জাত লাগাই, কিছু কিছু যে ধানটা বেশি দিন মাঠে থাকে সেই ধানটার আবার একটু ফলন একটু বেশি হয়, আবার যেটা একটু কম দিন থাকে সেটার গাছটা ছোট হয় এবং সেটা বেশি যেখানে পানি জমে নিচু জমিতে লাগানো যায় না,
0: হবে না।
4: আর আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আগামীতে আমরা যে সামনে রবি মৌসুম আসছে তখন আমরা যে অনেকে সরিষা বা অনেক রবি শস্য রোপণ করব, তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোন জমিতে কোনটা করলে, এখন আমি যদি স্বল্প মেয়াদী যাদের ধান আবাদ করি তাহলে আমরা ধানটা আগে কেটে
2: আবার অন্য ফসল দিয়ে দিব, ফসল
0: লাগাতে পারি,
4: বিশেষ করে আমরা সরিষা লাগাতে
2: পারি,
1: চাষ করা খরচ লাগবে না।
4: এখন আবার এমন জমি আছে যে জমির পানি শুকাবে গিয়ে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারিতে, যেমন এদিকে দাকো, কয়রা, বরিশালের অধিকাংশ অঞ্চলই মানে অনেক নিচু থাকে, তাহলে সেখানে তো আর সরিষা করা যাবে, তখন আমার চিন্তা করতে হবে যে কোন ধানটা লাগালে ভালো হবে, ফলনে আমি বেশি পাবো। তাহলে আমার এলাকা ভেদে, আমার জমি ভেদে, আবার কৃষকের চাহিদা যে আমি কোন ফসলের পর কোন ফসল করব সেটার মেনেই আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। এখন আজকে 3 আগস্ট, এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গায় যাদের জমিটা রেডি হয়ে গেছে তারা কিন্তু আরো প্রায় 1 মাস আগে বীজতলা করে ফেলছেন, যারা 1 মাস আগে বীজতলা করছেন তাদের এখন লাগানোর মৌসুম। আমার জন্য একটু বিষয় আছে যে এই সময়ে করণীয়, যে বীজতলা করবে যে একটু লেটে আছে তার জন্য আমার বীজতলার পরামর্শ দিতে হবে, আপনি কোন কোন জাত করবেন, সেটা বীজতলায় কিভাবে লাগাবেন, আবার যে লাগাবেন সে কিভাবে লাগাবেন, কতটুকু দূরে লাগাবেন, লাইনে লাগাবেন নাকি এলোমেলো করে লাগাবেন, এবং লাগালে সেখানে কি পরিমাণ
0: সার দিতে হবে,
4: সার দিতে হবে, মানে ওভারঅল আমি যদি চিন্তা করি তাহলে আমার কারোর জন্য যাত্রা প্রযোজ্য হবে, বীজতলাটা প্রযোজ্য হবে, কারোর জন্য কিভাবে লাগাইতে হবে, কত দূরে দূরে লাগাতে হবে সেটা হয়তো গুরুত্ব। আর কেউ যদি একটু আগাম, বিশেষ করে আমাদের বাগেরহাটের কিছু আছে, মোল্লাহাট এদিকে রূপসা, যারা এই মৌসুমে হাইব্রিড আমন ধানের আবাদ করেন, তারা অনেকে অলরেডি মনে করেন যে রোপণ হয়ে গেছে, তাদের জন্য আবার আরেক ধরনের পরামর্শ, তাদের জমিতে আগাছা আছে কিনা, কোনো পোকামাকড় লাগছে কিনা, সেগুলো আমাদের দেখতে হবে। তো এখানে আমরা যে জাতের কথা বললাম, এছাড়াও এখানে যে জাত লেখা আছে এছাড়াও আমাদের নতুন একটি জাত আছে এই আমন মৌসুমের জন্য, কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে, 103 ধানের জাত, এটা
0: নতুন বেরোইছে, নতুন হয়েছে,
4: হ্যাঁ নতুন বলতে প্রায় 3-4 বছর হয়েছে, এটা আমন মৌসুমে সবচাইতে বেশি ফলন দিয়ে থাকে এবং এটার জীবনকালও কম, 125-27 দিনের ভিতরে ধানটা পেকে যায় এবং ফলনও আমাদের বেশি। কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে যেগুলো পুরনো জাত আছে আপনারা সেই পুরানো যাত্রী বাদ দিয়ে আপনারা নতুন জাতের যদি আবাদ করতে পারেন,
0: তাহলে
4: একে আপনি সময় কম লাগবে এবং ফলনও আপনি বেশি পাবেন।
3: এছাড়া
4: হ্যাঁ, যে আমন ধান চাষে শুধু তো এখন সারও কিন্তু কম লাগে, আমরা বড় ধান চাষ করার সময় যত পরে যে পরিমাণ সার লাগে, এই আমন ধান করতে তো সে পরিমাণ সার লাগে না, কারণ আমাদের দক্ষিণ অঞ্চলে কিছু কিছু জায়গা আছে জমিতে তো আইলি দেখা যায় না, তাহলে কার জমিতে কে সার দিবে এরকম একটা বিষয় হয়। তাহলে আমন ধানে আমাদের সার কম লাগে, কিন্তু আমন ধানে একটা আর একটা ঝামেলা আছে, এই যে পানিটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, রোগবালের আক্রমণ
1: বেশি হয়
4: বেশি হয়। তা আমাদের একদিকে যেমন এই যে সেচের পানিটা লাগছে না, সেচের পানি দিলে আমরা নিয়ন্ত্রিত সেচ দিতে পারি, কিন্তু যেহেতু আমরা বৃষ্টির উপর নির্ভরশীল, সেহেতু আমাদের অধিক পানি, আবার কোন সময় খরা থাকবে, এই সবটাই আমাদের সয়ে নিতে হবে। এখন আমাদের রোপণ সময় রোপা আমনের আলোক অসংবেদনশীল, এখানে আরেকটা বিষয় আছে, দুইটা জাত আছে, একটা আছে যে মানে আমাদের যে ডেলাইটের উপরে নির্ভর করে ধান গাছে ফুল ফুটবে, আর একটা আছে ডে লেন্থের উপরে নির্ভর করে না। তো এই আলোক সংবেদন অসংবেদনশীল জাতগুলো সেটা 15 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে রোপণ করতে
0: লাগাতে হবে।
4: এখন কেউ যদি 15 আগস্টের মধ্যে রোপণ করবে, তার বীজতলাটা হয়তো 10 জুলাই বা 15 জুলাই হয়েছে, আমাদের এখন আমাদের করতে হবে কি, আর আলোক অসংবেদনশীল স্বল্পমেয়াদী জাতের সময় হচ্ছে 25 জুলাই থেকে 25 আগস্ট, যেটা স্বল্পমেয়াদী। আর আলোক সংবেদনশীল বিশেষ করে বিআর 22 এবং 23 এবং যদি দেন 46, এটা ডে লেন্থের উপরে নির্ভর করে, ডে লেন্থ নির্দিষ্ট সময়ের মধ্যে না আসলে ওই ধানে আপনি যত আগে লাগান আর পরে লাগান ফুল ফুটবে না, ধান হবে
0: না। হ্যাঁ,
4: এটা হচ্ছে 23 ধান।
3: একই দিন বড় ছোটর কথা করছেন
4: না, এটা হচ্ছে যে
0: আলোটা পড়ে যাবে, দিনের আলো,
4: দিনের আলো,
0: মেঘলা মেঘলা
3: বৃষ্টি বাদল হলে আর রোদ দূর হয় না,
4: না না বৃষ্টি বাদল না, রাতের দৈর্ঘ্য,
3: আচ্ছা
4: এইটার উপরে নির্ভর করে।
1: জি,
4: আর চারার বয়স, চারার বয়সের জন্য আমরা একটা থাম রুল আছে, কৃষক যদি জানে যে যে ধানটার বয়স 125 দিনে পাকবে, আমরা বলি যে ওই ধানের 1/5, তাহলে 125 দিনের ধান হলে আমি কত দিনের চারা লাগাবো, 5 দিয়ে ভাগ দিলে 25 দিন। আবার যেটা আমাদের 145 দিনে পাকবে, সেটা আমাদের কত 130-135 দিন, 135 দিনের চারা লাগাবো। আর একটা ধান আছে বিরি ধান 75, এটা সুগন্ধি এবং খুবই স্বল্প মেয়াদি, 110 দিনে পাকে,
0: অল্প দিনেই।
4: এখন কৃষকরা অনেক সময় যেমন আমাদের সরকারি অফিস থেকে বীজ দেওয়া হয়, কৃষকরা ওই জাত সম্পর্কে যদি না জানে, সে যদি ওই ধানটা 135 দিনের চারা যদি রোপণ করে, তাহলে ওই ধান গাছে কুশি হওয়ার আগেই ফুল চলে আসবে, তিনটা চারা দিলে দেখা গেল 5টা-6টা চারা হইলো, তখনই ফুল চলে আসলো, তখন কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য কৃষকদের জানতে হবে যে
0: কোন ধানের কতদিন মেয়াদ,
3: হিসাব নিকাশ করে কাজ করতে হবে,
4: হিসাব নিকাশ করে
1: আজকাল বুঝে
5: শুনলাম। তারপর আরেকটা বিষয় আছে যে কৃষি অফিসের সাথে একটু যোগাযোগ রাখলে এই ক্ষতিটা হয় না,
4: এই জন্য আমরা বলবো যে যেটা 110 দিনে পাকবে সেটা 18-20 দিনের চারা রোপণ করতে হবে। এখন 18-20 দিনের চারা রোপণ করতে হলে যেখানে হাঁটু সমান পানি আছে
0: সেখানে রোয়া যাবে না,
4: ওই ধান লাগানো যাবে
1: না।
4: এখন ধরেন যে কৃষি অফিস থেকে আপনি নিলেন 75 ধান, কিন্তু আপনার রকমের জমি
0: নাই,
4: তাহলে আপনি যদি লেট করে চারা বড় করে লাগান, তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হন। এই জন্য আপনার চারার বয়স, স্থান, কাল,
0: স্থান, কাল, পাত্র ভেদে চারা রোপণ করতে হবে,
1: নিয়ম অনুযায়ী করতে হবে সব।
4: এই জন্য আমরা বলি যে আলোক অসংবেদনশীল চারার এটা 25-30 দিন, এটা হচ্ছে থামকো আর কি। আর যেগুলোর আলোক অসংবেদনশীল সেটা হচ্ছে মানে স্বল্প মেয়াদী, দেখছেন 15 থেকে 20 দিন, মাত্র 15 থেকে 20 দিনের
0: চারা লাগাতে হবে।
4: তার মানে আমার জমিটা উঁচু জমিতে যেখানে পানি কম সেই জমিতে লাগতে হবে। এবং এই স্বল্প মেয়াদী আমন ধানটা আমরা ওই কৃষক ভাইদেরকে লাগাতে বলবো যেখানে আগামীতে তারা সরিষা কিংবা অন্যান্য রবি শস্য বোরো ধান লাগানোর আগে, বোরো ধান এবং এই আমন ধান কাটার এই মধ্যবর্তী সময়টাতে আপনারা যাতে
0: স্বল্প মেয়াদি এবং উচ্চ জমি লাগবে যেখানে পানি না জমে।
4: তাহলে আমরা আর যেগুলা আর বয়স একটু বেশি দিনের সেগুলো আমরা পরামর্শ থাকবে 35 থেকে 35 দিনের চারা লাগানোর জন্য। এই তো চারা লাগানোর বিষয়। আবার কিছু জাত আছে যেটা আলোক সংবেদনশীল, যেটা 22, 23, 46, 77 হ্যাঁ, এটা ওই ডেলেন্থের উপরে নির্ভর করবে। এগুলা সাধারণত একটু লেট সিজনে লাগায়, সেক্ষেত্রে চারার বয়স 35 থেকে 40 দিন হলেও অসুবিধা নেই। কিন্তু আমার স্বল্প মেয়াদী ধানটা 35 থেকে 40 দিনে লাগানো হয় ও 60 থেকে 70 দিনে
0: ফুল ফুটে
1: যাবে,
4: তাহলে আমাদের যে
1: অনেক ক্ষতি,
4: কার্যকরী কুশি সেই কুশির সংখ্যা যদি বের না হয় তাহলে
0: কমে যাবে,
4: যার সম্পর্কে একটা খারাপ মেসেজ যাবে যে কি অফিস থেকে বললো বা গবেষণার থেকে জানলাম আমাদের বিঘায় 15 থেকে 20 মণ ফলানোর কথা, আমি তো পেলাম 8 মণ, আমার তো কোনো খুশি হয় নাই,
2: মনটা তো খারাপ হয়ে যাবে,
4: তখন মনটা খারাপ
1: হবে আমার ভুলের জন্য, আমি বুঝি না বলে।
4: তো এই জন্য কৃষক ভাইদেরকে একটা কথা বলতে হবে, আপনারা যদি কোনো ধান কেনেন প্যাকেটের গায়ে লেখা আছে যে কোন ধানের জীবনকাল কত
0: কতদিন,
4: সেটার উপরে নির্ভর করে আপনারা চারাটা রোপণ করবেন। এখন ধানের বীজ মানে কৃষক তো এক এক সময় মানে এক একজনের জমির উপর নির্ভর করে, সবাই তো আসলে এক সময় বীজতলা তৈরি করতে পারে না। আবার অনেক সময় যখন বীজতলা করা দরকার তখন ধরেন আমাদের এই বৃষ্টিপাতটা ছিল না, তখন আমাদের করতে হবে কি আশেপাশের পুকুর বা যেখান থেকে সেচ দেওয়া যায় সেই সেচ
0: সেই এলাকায় সেই জায়গায়
4: আগাম
0: নির্বাচন করতে হবে বীজতলা, সেখানে তৈরি করতে হবে।
4: আর খরা পর্বণ এলাকায় যেখানে একটু খরা থাকে সেখানে জুলাইয়ের 1 থেকে 10 তারিখের মধ্যে বীজতলায় বীজ বপন এবং 20-21 দিনের চারা রোপণ করলে অক্টোবরের শেষে বৃষ্টিপাত না হলেও ফলন ফুলবে না। এখন দেখা যাবে যে এই যে এখন বৃষ্টি হচ্ছে, আগামী 1 মাস পরে বৃষ্টি হবে কি না আমি তো জানি না, এই জন্য আমরা যারা একটু আগাম লাগাইতে পারছে তাদের জন্য ওই সময় যদি বীজতলাটা একটু সেচ দিয়েও করে, এখন আবার যে গাছে যে পানিটা দরকার সেই পানিটা
0: পর্যাপ্ত
4: পর্যাপ্ত পানি পাবে। আবার যারা লেটে লাগাবেন শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবরে গিয়ে তো
0: বৃষ্টি থাকে না,
4: যখন ফুল আসে ধানে তখন আমাদের
0: গোড়ায় পানির দরকার,
4: 1.5 থেকে 2 ইঞ্চি পানি দরকার একেবারেই পিক পিরিয়ড। তখন আমি যখন আমরা মাঠ পর্যায়ে চাকরি করছি কৃষক ভাইদের সাথে, আল্লাহ যা দেয় সেচ দিতে চায় না, তখন শুধুমাত্র ওই ফুলের সময় আমি এত খরচ করলাম সব পরিচর্যা করলাম, ফুলের সময় আপনার মাঠে পানি নাই, তাহলে আপনার কি হবে, আপনি যে ওই যে ফলন আলটিমেট ফলন আপনার খুশি হয়েছে সবই হয়েছে
0: কিন্তু
4: ফুল ফুটবে দানা গঠন হবে
1: মারাত্মক ক্ষতি।
4: এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন যারা ধান রোপণ করছেন, ধান রোপণের আমরা বলি যে ধান রোপণ থেকে 40 দিন পর্যন্ত আপনার জমিতে কোনো প্রকার আগাছা থাকতে পারবে। এখন আমরা যখন বোরো ধান চাষ করি, কৃষক ভাইরা সাধারণত বোরো ধান চাষ করার সময় খুব যত্ন নেয়, আমন ধান চাষ করার সময় একটু যত্ন কম নেয়। তো এই জন্য কৃষক ভাইদের সাথে পরামর্শ থাকবে, আপনারা যদি সঠিক যত্ন নেন তাহলে আমনেও আমরা কম খরচে ভালো ফলন পেতে পারি। তাহলে একটা কথা মনে রাখতে হবে, ধান রোপণ থেকে যখন আমি জমিতে রোপণ করব সেই রোপণ থেকে আপনাকে 40 দিন আগাছা মুক্ত রাখতে হবে,
0: আগাছা মুক্ত রাখতে হবে।
1: এখন
4: আমি যখন চারা তুলব কিভাবে তুলব, চারা যদি আমি জোরে জোরে তুলি
0: শিকড়
4: তাহলে সেখান থেকে চারা বা গাছ রোগাক্রান্ত হইতে পারে। একটা শিকড় ছেঁড়া চারা বা পাতা ছেঁড়া চারা গাছ লাগানো ভালো হবে নাকি আমি একটা ফ্রেশ সতেজ চারা যদি আমি লাগাই
0: সেটাই ভালো হবে,
3: সেটাই ভালো, কোনো ঝুঁকি নাই।
4: তা এখন আরেকটা বিষয় আছে যে আমরা যখন লাগাবো এখন অবশ্যই কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে আপনারা লাইন এবং লঘু করে লাগাবেন, বোরো ধানে অধিকাংশ কৃষকদের
0: সবকিছু করতে সুবিধা হয়।
4: বোরো ধানে অনেকেই আমরা লাইন করে লাগাই কিন্তু আমরা মনে করছি না যে আমাদের আমন ধান চাষের সময় লাইন করা দরকার। তা কৃষক ভাইদের প্রতি পরামর্শ থাকবে আমন ধানেও অবশ্যই লাইন করে এবং লঘু করে লাগাবেন,
0: তাহলে অনেক সুবিধা আছে।
4: হ্যাঁ, এবং একটা সারি থেকে সারির দূরত্ব হবে 20 সেন্টিমিটার অথবা 8 ইঞ্চি, আর গুচি থেকে গুচির দূরত্ব হবে 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চি।
0: তাহলে আমরা অনেক কিছু শুনলাম তাই না, অনেক কিছু জানলাম।
5: হ্যাঁ,
0: তাহলে আমরা গান শুনি গুরুপদার কণ্ঠে।

জনমেকি করেছ সকল ভালো মন্দের পাবে ফলাফল, জনমেকি করেছ সকল

এই অসহ্য হবে এই ঐশ্বর্য দুই দিনের বাণিজ্য রে বোন তু।

0: ভালো একটা গান শুনলাম,
1: কি সুন্দর কথা,
2: কেমন লাগলো?
3: অনেক ভালো,
2: বাণিজ্য করতে যাবে পৃথিবীতে, যে যার করবে তার কর্মফল সেইটাই পাবে। তা আমরা শুনছিলাম কি শ্রোতা বন্ধুরা, ধান চাষ, রোপা, আমন ধানের পরিচর্যা এই সময় করণীয়। আলোচনা করলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। তা শ্রোতা বন্ধুরা, আমি আর একবার টেলিফোন নম্বরটা বলে দিচ্ছি, আপনারা এই নম্বরে চাষাবাদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, ফরিদ ভাই আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। তাহলে নম্বরটা বলি,
0: 0190-74-12-19-70।
2: দেখো ফোন আসে কিনা এই সম্পর্কে আর কি। এই সময় তো জমি তৈরি করা, চাষবাস করা এই উপযুক্ত সময়, তাই না?
4: হ্যাঁ, এখনই সঠিক সময়, আর যাদের
2: সবাই ব্যস্ত হয়ে এইসব করবে,
4: জমিতে ধান রোপণ করবেন।
2: হ্যাঁ ধরো,
3: হ্যালো হ্যালো
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? সংযোগ বিচ্ছিন্ন হলো, এর পরবর্তী পর্যায়ে দেখো।
3: হ্যালো, হ্যাঁ খুলনা বেতার,
2: আমরা
3: শুনতে পাচ্ছি, বলেন
5: গুরু প্রসাদ দাদার কাছে একটু যাওয়া যাবে?
6: বলেন বলেন বলেন।

0: Oh iya কি পাগল ছাগল তো যা পারি দিছি দিছি লিখে তাই আর কি
1: না উনার নিজের লেখা উনি নিজেই গীতিকার উনি নিজেই গান
0: না আমার
1: নিজের সুর নিজেই করেন
0: ওই শোনেন আর এগুলো বলতে লজ্জা করার সময় মিডিয়ায় আমার প্রায় 1400-1500 গান লেখা আর কি আঞ্চলিক ভাষার গান এবং শুদ্ধ ভাষায় চলিত ভাষায় হ্যাঁ বিভিন্ন রকম গান আছে আর কি আধ্যাত্মিক হ্যাঁ আধ্যাত্মিক পল্লীগীতি বুঝলেন
1: আচ্ছা ধন্যবাদ আপনার কি কোনো প্রশ্ন আছে কৃষি বিষয়ক কোনো প্রশ্ন আছে আচ্ছা দেখো এরপরে দেখো এখন
2: হ্যালো
1: হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন
3: আমি মাগুরা জেলা থেকে কুলিয়া গ্রাম থেকে বলছিলাম ভাই
1: কি নাম
3: বলছি কি আমাদের এখানে তো স্বর্ণ ধান লাগানো হয় এখানে তো কোন অঙ্কের নাম নাই এটা কি অঙ্কের কিছু নাম আছে কিনা
1: স্বর্ণ ধান এই সময় লাগান তাই
4: না না এটা আপনারা যে লাগান সেটা কতদিনে পাকে
3: এখানে লেখা আছে এমনি যে বাজারে যে গেলে প্যাকেট করে কিনা হয় ওটা আছে 130-135
4: 130-135 দিন হলে আপনি 5 দিয়ে ভাগ দেন 28 থেকে 30 25 থেকে 28 দিনের ভিতরে চারা আপনি রোপণ করবেন সালপার দেবেন তো জিপসাম এর ভিতরে সালপার এবং ক্যালসিয়াম দুইটা আছে আর বাকি সার প্রথমেই আপনারা দিয়ে দেবেন জমির শেষ চাষে লাগানোর আগে জিপসাম সার ব্যবহার করবেন
1: ধন্যবাদ প্রশ্নের উত্তর পেয়েছেন
2: হ্যালো
1: ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন
5: সবাই কেমন আছেন
2: আলহামদুলিল্লাহ
1: ভালো আছি আল্লাহর রহমতে
5: কথা বলছিলাম মোহাম্মদ জুয়েলের রানা গ্রাম ছোট পেঙ্গুইন থানা বড় গ্রাম জেলা নাটোর থেকে
1: হ্যাঁ রানা ভাই
2: নিয়মিত শ্রোতা
1: পুরনো এবং নিয়মিত শ্রোতা বলেন কি জানতে চান রানা ভাই
5: আমার প্রশ্ন হচ্ছে যে বেগুনে গাছ ফুলে যাচ্ছে
4: যদি বেগুনের কাণ্ড ডগা ছিদ্রকারী পোকা যদি আপনার কাণ্ডে বা ডগার ভিতরে ঢুকে তাহলে আপনার পুরো গাছ মারা যাবে না ডাল টাল মারা যাবে তাহলে আপনার ওই শুকনো ডাল আপনার কেটে দিতে হবে এটার জন্য আমরা ভলিউম ফ্লেক্সি তারপরে ট্রেসার এই নামে কীটনাশক আছে সেটা আমরা ব্যবহার করতে পারি আর অনেক সময় গাছ খাটো হয়ে যায় আপনার নেমাটোডের কারণে গাছ যদি একটু বেশি ডিপে লাগানো হয় আপনার আসলে বুঝতে হবে যে কী কারণে গাছটা মারা যাচ্ছে আপনি নিকটস্থ কৃষি অফিস কিংবা উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দেখিয়ে ব্যবস্থা নিলে আমার মনে হয় আপনার জন্য ভালো হবে
1: ধন্যবাদ রানা ভাই
5: ওয়ালাইকুম
1: আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন
5: আচ্ছা
1: বলেন কি জানতে চান ঝন্টু ভাই
5: এখন আমি আমার মরিচের জমিতে কাজ করছি আমার এই মরিচ গাছগুলো আগার পাতাগুলো আছে পুরা মতো হয়ে বসে যাচ্ছে মানে কালারটা ছিল আছে সবুজ এখন কালার হলুদ মতো হয়ে গেছে
4: আপনার যেহেতু এখন বৃষ্টির কারণে মরিচ গাছ অধিকাংশই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি গাছ
5: নতুন লাগানো
4: হ্যাঁ গাছ কি মাথা কি কুচকিয়ে গেছে নাকি শুধু

0: পাতা
1: শুকিয়ে গিয়েছে, মাথা কুচকিয়ে হলুদ
2: হয়ে গেছে।
0: হ্যাঁ, তাহলে এটার জন্য আপনার যদি মাকড় নাশক আছে, সেই মাকড়
1: নাশকের জন্য ওই যে ইয়া ভাটিমিক্স আছে, আর আছে দাবের জন্য আপনার এমিটাপ আছে, নাইন্টিরও দিয়েছি
0: দেন। আর আরেকটা আছে, যদি ভাইরাস লেগে থাকে, বায়ো এনভির নামক একটা ইস্পাহানি কোম্পানির ঔষধ আছে, বায়ো এনভির, বায়ো এনভির, হ্যাঁ
1: সেটা
0: সম্ভাবনা আছে। আর আপনি একটু ওই যে থিওবিটও স্প্রে করে দিতে পারেন, তাহলে আপনি আপনি আপনি গাছের গোড়ায় একটু বোরন সারও দিতে পারেন, এক দুই গ্রাম করে গাছের গোড়া থেকে এক হাত দূরে। আর যদি মাকড় নাশক দেন, আর ভাইরাসের জন্য আপনি বায়োএন বি এটা একটু ব্যবহার করে দেখতে পারেন। না, আপনি বায়োএন বি দেন, বায়োএন বি দেন,
3: ধন্যবাদ আপনাকে। দেখো এরপরে আমরা আর একটা ফোন নিতে পারবো। দেখো এই সময় তো সমস্যা, বেশি সমস্যা দেখা যায় তো বিশ্বের পানি বেঁধে।
0: একশো পঁচিশ থেকে সাতাশ দিন, এটা খুবই ভালো ধান আমন মৌসুমের জন্য। 75 হচ্ছে 110 দিনে হয়, এটা আপনার 18 থেকে 20 দিনের চারা রোপণ করবেন।
3: ভাই ধন্যবাদ, আমাদের হাতে সময় নেই। আজ আমরা শুনলাম কি ধান চাষ, রোপা, আমন ধানের পরিচর্যা এ সময় করণীয়। আলোচনা করলেন কৃষিবিদ জনাব মোহাম্মদ ফরিদুজ্জামান, মনিটরিং অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।
2: চলো চলো চলো চলো চলো রেনুবু, চলো।

চাষাবাদ কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনা করলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

0: বাংলাদেশ বেতার খুলনা।
1: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
2: আপনাকে ধন্যবাদ।
1: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
2: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
2: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
1: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
2: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
1: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
2: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
1: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
2: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
1: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
2: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
1: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
1: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
2: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয় পত্র, সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
1: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
2: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
1: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
2: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
1: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
2: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
1: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
2: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
1: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
2: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
2: ধন্যবাদ আপনাকে।

হে ইমানদারগণ, তোমরা ইনসাফির উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: শক্তিশালী সে ব্যক্তি নয় যে অন্যকে ধরাশায়ী করতে পারে, বরং শক্তিশালী ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কারো ঘরে প্রবেশ করবার অনুমতি নেওয়ার জন্য দরজার সামনে দাঁড়িও না, হতে পারে ঘরের ভেতর দৃষ্টি পড়ে যাবে, বরং দরজার ডান অথবা বাম পাশে দাঁড়িয়ে অনুমতি নাও। যদি অনুমতি দেওয়া হয় তবেই প্রবেশ করো, অন্যথায় ফিরে এসো। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। মুমিন ব্যক্তি যখন মুমিনের সাথে সাক্ষাৎ করে, তাকে সালাম প্রদান করে এবং তার সাথে মুসাফা করে, তখন উভয়ের গুনাহ এমনভাবে ঝরে পড়ে যেমন গাছ হতে পাতা ঝরে পড়ে। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতি রাসূল।

0: দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ড। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি পিজেডে বৃক্ষরোপণ করা হবে। শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির সহ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডায়ের বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। প্রকৃতিভিত্তিক সমাধান, উপকূলীয় জনগোষ্ঠীর জীবন জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির অন্যতম কার্যকর ও টেকসই উপায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আজ রাজধানীর একটি হোটেলে প্রায়োরিটাইজিং নেচার বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় একথা বলেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বলেন, মৎস্য প্রাণী সম্পদ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি গ্রামীণ এলাকার কোটি কোটি মানুষের জীবিকার প্রধান ভিত্তি। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এই দুই খাতই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় 15 টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত 1 আগস্ট থেকে শুরু হওয়া কর্মসূচির মাধ্যমে দেশের 495টি উপজেলার 55 লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে 30 কেজি করে চাল পাচ্ছেন। আজ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকার ভোগীরা বছরে মোট 6 মাস এই সুবিধা পাবেন। প্রতিটি পরিবার মাসে 30 কেজি করে চাল সংগ্রহ করতে পারবে। দেশে আরও বেশি ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাকে এসএমই প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে ডিজিটাল ঋণ প্রক্রিয়া চালু ও সহজ করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। আজ রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং ডিজিটাল ঋণ প্রক্রিয়াকরণের মাধ্যমে এসএমই ঋণ সহজীকরণ শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। তাদের মধ্যে প্রযুক্তি নির্ভর ঋণ প্রক্রিয়া চালু হলে অর্থায়নে থাকা নানা বাধা কমবে এবং বেশি উদ্যোক্তা সহজে ঋণ পাবেন। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই বাংলাদেশে প্রবাসী আয় রেমিটেন্স এসেছে 2.859 বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর একই মাসে 2.478 বিলিয়ন ডলারের তুলনায় 15.4% বেশি। সর্বশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসের শেষ 2 দিনে প্রবাসী বাংলাদেশিরা 152 বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসের মোট রেমিটেন্স প্রভাবে উল্লেখযোগ্য অবদান রেখেছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 165টির, কমেছে 169টির এবং অপরিবর্তিত ছিল 59টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসএক্স 10 পয়েন্ট কমে অবস্থান করছে 5885 পয়েন্টে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রা আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় হয়েছে 123.95 টাকা, ক্রয় হয়েছে 122.95 টাকা, ইউরো বিক্রয় হয়েছে 144.34 টাকা, ক্রয় হয়েছে 140.75 টাকা এবং সৌদি রিয়াল বিক্রয় হয়েছে 33.24 টাকা, ক্রয় হয়েছে 32.57 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এ পর্যায়ে শুনবেন আধুনিক গান। গানের শিল্পী এবং সুরকার মোহাম্মদ শফিকুর রহমান, গানের রচয়িতা রুনা লায়লা।

আধুনিক গান শুনছেন শিল্পী শফিকুর রহমান এবং সুর করেছেন শিল্পী নিজেই, গানের গীতিকার রুনা লায়লা।

0: মোহাম্মদ শফিকুর রহমানের কণ্ঠে পরপর দুখানি আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
2: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
3: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
2: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
3: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
2: নতুন বাংলাদেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবার বুঝি ভোলার পালা। রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন উর্নাস আহমেদ সন্ধ্যা।

0: কনভারসেশন থেকে কিছু সিম্পল সেন্টেন্স দেখলাম যেগুলো ইউজ করে তারা তাদের কনভারসেশন গুলো কন্টিনিউ করছে, এবং এই সিম্পল সেন্টেন্সের সাথে সাথে আমরা কিছু পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের ইউজ দেখেছি। আজকে আমরা আপনাদের সাথে এই পাস্ট টেন্সের ফরমেশন রুলস এবং কিছু এক্সাম্পল, এবং ফিউচার টেন্সের ফর্ম দেন দেয়ার রুলস এবং তাদের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি আমরা পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতে কোনো কাজ সম্পন্ন হয়েছে এরকম বোঝালে আমরা নর্মালি সেটাকে পাস্ট টেন্স বলে থাকি। এবং পাস্ট টেন্সের স্ট্রাকচার যদি আমরা বলি, স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম, অর্থাৎ যে ভার্বের পাস্ট ভার্বটা ইউজ করা হবে সেটার পাস্ট ফর্ম ইউজ করা হবে। সো নর্মালি আমরা হচ্ছে পাস্ট টেন্স ইউজ করি টু টক অ্যাবাউট কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতে কোনো কাজ হয়েছিল সেই কাজটা সম্পূর্ণ অতীতে হয়েছে এটা বোঝানোর জন্য, অ্যান্ড টু ডিসক্রাইব পাস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন্টস। সো পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে স্ট্রাকচারটা বলি, সাবজেক্ট হবে, দেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, দেন হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে অবজেক্ট বসবে। সো জুমাইন, আমরা হচ্ছে আমাদের কনভারসেশন আজকে কিছু পাস্ট টেন্স ইউজ করেছি, এক্সাম্পল গুলো কি হতে পারে?
1: এক্সাম্পল গুলো হলো আই অ্যাটেন্ডেড আ র‍্যালি, আই ভিজিটেড আ ফেয়ার, এবং We had a wonderful time together.
0: Okay, so ekhane I attended a rally. Ekhane ami jodi past tense structure ta boli tahole kibhabe hocche ekhane subject kon ta?
1: Ekhane subject hocche I ebong ekhane attended bosheche attendant ta hocche past form of verb orthat V2 ebong hocche ekhane a rally eta hocche extension ba object.
0: Okay, so ekhane amra je attended use korechi attended ta hocche etar past form ebong present form hocche attend hobe. Thik eki bhabe visited use korechi এটার প্রেজেন্ট ফর্ম হবে ভিজিট এবং এটার পাস্ট ফর্ম ভিজিটেড। সো আরো কিছু এক্সাম্পল আমরা বলতে পারি মুক্তা, আমাদের আরো কিছু পাস্ট ফর্মের এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো কি হতে পারে?
2: এক্সাম্পল গুলো হতে পারে দে সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল লাস্ট মান্থ এন্ড শি রিসিভড মেনি গিফটস ডিউরিং ঈদ।
0: ওকে, সো দ্য সেলিব্রেটেড দ্য ফেস্টিভ্যাল লাস্ট মান্থ, অর্থাৎ এখানে দে এটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে, সেলিব্রেটেড এখানে ভার্বের পাস্ট ফর্ম হিসেবে সেলিব্রেট থেকে সেলিব্রেটেড বসেছে, এবং পরেরটা অবজেক্ট অর্থাৎ দ্য ফেস্টিভ্যাল লাস্ট মান্থ এটা অবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে। ঠিক একইভাবে আমরা আমাদের কনভারসেশনে কিছু ফিউচার টেন্স ইউজ করেছি, অর্থাৎ ভবিষ্যতে আমরা কোনো কাজ করব সেটা আমরা বোঝানোর জন্য নর্মালি ফিউচার টেন্স ইউজ করে থাকি। এবং ফিউচার টেন্সের স্ট্রাকচারটা যদি আমরা বলি, স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট then will then base verb অর্থাৎ V1 বসবে। সো নর্মালি আমরা ফিউচার টেন্স ইউজ করে থাকি টু এক্সপ্রেস ফিউচার প্ল্যানস ইন্টেনশন আর প্রেডিকশন অর টু ডিসক্রাইব অ্যাকশনস দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, অর্থাৎ অতীতে কিছু হবে, অতীতের কোনো পরিকল্পনা অথবা অতীতের কোনো প্রেডিকশন বোঝানোর জন্য আমরা ফিউচার টেন্স ইউজ করে থাকি। সো আমরা কনভারসেশনে কিছু ফিউচার টেন্স ইউজ করেছি, জুমাইনা আমরা কিছু এক্সাম্পল দেখব বা শুনবো আমরা হচ্ছে ফিউচার টেন্স যেখানে ইউজ করেছি।
1: কয়েকটি এক্সাম্পল হতে পারে, আই উইল সেলিব্রেট উইথ মাই ফ্যামিলি, আই উইল পার্টিসিপেট ইন আ কালচারাল প্রোগ্রাম, এবং ইট উইল বি এক্সাইটিং।
0: ওকে, সো আমরা এখানে দেখছি লাস্ট এক্সাম্পলটাই বলি, ইট উইল বি এক্সাইটিং, অর্থাৎ এখানে হচ্ছে ইট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, উইল এখানে স্ট্রাকচার অনুযায়ী ফিউচার টেন্স এর জন্য ব্যবহার করা হয়েছে, এবং এখানে হচ্ছে বেস ভার্ব হচ্ছে আমরা বি ইউজ করেছি বেস ভার্ব হিসেবে। ঠিক একইভাবে আই উইল পার্টিসিপেট ইন আ কালচারাল প্রোগ্রাম, সো এখানেও তাই আই সাবজেক্ট দেন উইল দেন বেস ভার্ব হিসেবে পার্টিসিপেট ইউজ করেছি, এবং সবশেষে আমরা অবজেক্ট হিসেবে ইন আ কালচারাল প্রোগ্রাম ইউজ করেছি। সো আরো কিছু এক্সাম্পল আছে মুক্তা, আমরা আপনার কাছ থেকে শুনবো যে আরো কিছু এক্সাম্পল যেগুলো আমাদের কনভারসেশনে ইউজ করেছি ফিউচার টেন্স হিসেবে সেগুলো কি ছিল।
2: যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দে উইল জয়েন দ্য সেলিব্রেশন টুমোরো।
0: ওকে, দে উইল জয়েন দ্য সেলিব্রেশন টুমোরো, সো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রাকচার অনুযায়ী ফিউচার টেন্স ইউজ করা হয়েছে। এছাড়াও আমরা কিছু সেন্টেন্স এখানে ইউজ করেছি, খুব সিম্পল কিছু সেন্টেন্স ইউজ করেছি। সো আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার বা আমরা যদি সেন্টেন্সের টাইপস গুলো বলে থাকি, আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে চার ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি, তার মধ্যে আছে ডিক্লারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, imperative sentence and exclamatory sentence. সো জুমাইনা, আমরা যদি ডিক্লারেটিভ সেন্টেন্স বলে থাকি, নর্মালি এটা কোথায় ইউজ করা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স?
1: এটা ইউজ করা হয় টু প্রোভাইড ইনফরমেশন অর এক্সপ্রেস অ্যান আইডিয়া।
0: ওকে, সো যে কোনো আইডিয়া বা যে কোনো ইনফরমেশন প্রোভাইড করার জন্য আমরা ডিক্লারেটিভ সেন্টেন্সটা ইউজ করে থাকি, এবং এটার এক্সাম্পল কি হতে পারে মুক্তা?
2: টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে পিপল সেলিব্রেট festivals.
0: Okay, technology has changed the way people celebrate festival. So amra ekhane je kono information provide korar jonno je amra hocche ekhon jokhon kono festival celebrate kori dekha jacche je amra oikhane amader anondo ba amader hocche ullash ta bujhanor jonno amra bibhinno dhoroner technology ba bibhinno dhoroner

0: সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি। এছাড়াও আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি টু আস্ক কোয়েশ্চেন, অর্থাৎ কোন প্রশ্ন করা বোঝাতে চাইলে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করে থাকি। সেটার এক্সাম্পল হতে পারে হুইচ ফেস্টিভ্যাল ডু ইউ লাইক মোস্ট, অর্থাৎ তুমি কোন ফেস্টিভ্যালটা সব থেকে পছন্দ করছো। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা কোনো কোয়েশ্চেন করি বা কোনো প্রশ্ন করি তখনই সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো দিস ইজ দ্য টাইম টু সে গুড বাই, উইল বি হিয়ার অন কামিং নেক্সট ডে, টিল দেন স্টে উইথ আস এন্ড থ্যাঙ্কস from me, Aisha Siddiqa, and goodbye.
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশিন,
2: বাংলাদেশ বেতার ঢাকা।
3: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
4: বলেন।
3: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ, হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
4: ইমাম সাহেব আপনি বলেন আমাদের কি করতে হবে?
3: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
5: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
3: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
4: কিন্তু ইমাম সাহেব অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
3: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
4: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
3: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
4: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
3: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন কেমন?
4: জি অবশ্যই।
5: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
3: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
5: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
4: আচ্ছা,
5: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
4: তারপর?
5: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
3: তারপর কি হইল?
5: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
3: কিন্তু আবার কি,
5: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
3: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
6: আমিন।
3: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশা, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাঁচটা নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনারা শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
1: শ্রোতা বন্ধু, আপনারা অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আয়োজন মালায় এবারে শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে। কথা লিখেছেন আশরাফ বাবু, সুর করেছেন শেখ মিলন।

দেশাত্মবোধক গানটি শুনছিলাম সমবেত কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, বলেছেন কাজী নজরুল ইসলাম। শ্রোতা বন্ধু, আমরা এবারে শোনাব নজরুল সঙ্গীত, শিল্পী জ্যোতি করিম।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন জ্যোতি করিম।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছে শাহিন সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকাসহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আবর্জনা বা বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এ প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরকালে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ময়লা আবর্জনা সঠিক উপায়ে ব্যবস্থাপনা করার প্রতি গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে ও উপায়ে যদি বর্জ্য ফেলা না হয় তবে তা পরিবেশ দূষণ করে এবং নাগরিক সুবিধা ব্যাহত করে। দৈনন্দিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ ও সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট ১,২৫,০০০ বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায়। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে কার্যকর করতে হলে বিরোধী দলকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে, তবে দুঃখজনকভাবে বিরোধী দল আওয়ামী লীগের মতো বক্তব্য দিতে শুরু করেছে। বিরোধী দল সংবিধান সংশোধনের যেসব প্রস্তাব দিয়েছে তা সংসদে আলোচনা হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র মেরামতের তার দল প্রতিজ্ঞাবদ্ধ, তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটি প্রবণতা কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আবদ্ধ রাখা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করাই রাজনৈতিক নেতৃবৃন্দের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত UAE থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক IGP বাজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাজির আহমেদ যাতে UAE ছাড়তে না পারেন এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। তিনি বলেন, সরকার ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল ফার্মকে আদালতের আদেশে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে IOM এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসী সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের সাপ্তাহিক সার্ক বুলেটিন প্রচারিত হবে সন্ধে 6:35 মিনিটে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। A meeting of the District Digital Task Force Committee on Safe Migration was held at the Deputy Commissioner's Conference Room in Bagura today. The meeting discussed on ensuring safe, regular and efficient migration, preventing human trafficking, increasing awareness among overseas workers and strengthening coordinated activities of the concerned departments. Presided over by the Deputy Commissioner Mohammad Mutakabbir Ahmed, the meeting was attended by the concerned officials of the different government departments. Meanwhile, a monthly coordination meeting of the Sharsha Upazila Health Committee was held at the Deputy Commissioner's Conference Room and Complex Room in Joshu today. Member of Parliament Maulana Azizur Rahman attended it as chief guest. The meeting laid emphasis on transforming the health complex into a beautiful, modern and service-oriented institution through the development of hospital infrastructure, increase in manpower and addition of modern equipment. Presided over by the Upazila Health and Family Planning Officer, the meeting was attended by the Upazila Nirbahi Officer, President of Upazila BNP, doctors, nurses, including officials and employees. Besides, a discussion meeting was held at the auditorium of Shalika Upazila Health Complex in Magura today on the occasion of the World Breastfeeding Day. The additional Deputy Commissioner Education and ICT attended it as chief guest. The meeting laid emphasis on the importance of breast milk and benefits of breastfeeding for the healthy growth and development of newborns and children, raising awareness in protecting the health of mothers and children, as well as the joint role of family and society. Presided over by the Upazila Health and Family Planning Officer, the meeting was attended by the government officials, medical officer, nurses, employees and local elite. The monthly kid parade of police officers and forces was held at Shatkhira Police Lines Drill Shed today. Police Super Abu Saleh Muhammad Ashraful Alam inspected the parade. The police super instructed all officers and forces to use and store all the kit items issued as part of the government rules and regulations properly. Besides, the smart police members were rewarded based on skill evaluation, physical fitness and turnout. Additional police super and assistant police super, including police members, were present at that time. A plaque of a letter written by Shahid Shahriar Khan Anas was unveiled at the Shahid Anas Hall of Kushtia Islamic University today. Vice Chancellor of the University, Professor Dr. A.K.M. Motinur Rahman, unveiled it in the presence of Shahid Shahriar Khan Anas' father, Shahriar Khan Polash, and grandfather, Saidur Rahman Khan. Pro Vice Chancellor Professor Dr. Muhammad Imtiaz Hussain, Treasurer Professor Dr. Muhammad Idris Ali, Deans of different faculties and Provosts of different halls, including leaders of different student organizations, were present at that time. Later, the Vice Chancellor inaugurated a painting competition in memory of the martyrs of the July 36 mass uprising at the 116 number room of TSCC in the university. Meanwhile, newly decorated Shahid Journalist Shamsur Rahman Auditorium of Joshur Press Club was inaugurated today. Administrator of Jila Purishad Delwar Hussain Khokon inaugurated it as chief guest. Presided over by the President of the Press Club, the function was attended by the General Secretary of the Press Club, members of Executive Committee, including journalists of different print and electronic media. Summer onion seeds, fertilizer and polythene were distributed among 8,000 marginal farmers at Gangni Upazila Agriculture Office premises in Mehirpur today under the Agricultural Incentive Program for the Kharif 2 session. The additional deputy director of agricultural extension department distributed these as chief guest. Each farmer was given 1 kilogram of onion seeds, 10 kilograms of DAP and 10 kilograms of MOP fertilizer and polythene. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Dinajpur, Rajshahi, Bogura, Kushtia, Pabna, Joshor, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Shubhpriya Shrota, এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে অর্থাৎ 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে। এছাড়াও বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। শ্রোতা বন্ধুরা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা। তানিয়া সুলতানা অধিবেশন তত্ত্বাবধানে, আবু সাইদজান কাদরি প্রকৌশল তত্ত্বাবধানে, মোহাম্মদ আতার রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানে। অনুষ্ঠানের প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, তার কণ্ঠে শুনবেন এটি দেশের গান। গানটির রচয়িতা গাজী মাজহারুল আনোয়ার।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পাঁচমিশালি গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। চরণবন্ধুরা, এবারে শুনে আসি একখানি নজরুল সঙ্গীত। শিল্পী শবনম মুস্তারি।

0: এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী সর্দার গিয়াসউদ্দিন, গীতিকার জাহাঙ্গীর হাবিবুল্লাহ।
1: আমার ভিতর থাকে যে জন, আমার ভিতর

শুনছেন পাঁচমিশালি গান। এখন শুনবেন আধুনিক গান মণি কিশোরের কণ্ঠে। পরপরই শুনবেন তুমি সুন্দর ছায়াছবি থেকে রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে গান।

পাঁচমিশালি গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা, এখন শুনবেন নাথে রাসুল, শিল্পী খালিদ হোসেন, গীতিকার আব্দুল হাই আল হাদি। মানু

تیر روز حشر شفاعت کھلی دعار سب منوشر।

0: সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তোমার
1: দয়া নাতে রাসূল শুনলেন, যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার আস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সব রয়েছে। আর তাদের না কোনো ভয় আছে, না তারা চিন্তিত হবে। যে ব্যক্তি দুনিয়াতে নিজ আমলের বদলা চাইবে, তাকে দুনিয়াতেই দিয়ে দিব, আর আখেরাতে তার জন্য কোনো অংশ থাকবে না। আর যে ব্যক্তি আখেরাতে বদলা চাইবে, আমি তাকে আখেরাতে সওয়াব দান করব এবং দুনিয়াতেও দিব। আমি অতি শীঘ্র শুকরগুজার বান্দাদেরকে বদলা দিব, অর্থাৎ ওই সব লোককে অতি শীঘ্র বদলা দিব যারা আখেরাতে সওয়াবের নিয়তে আমল করে। আল কোরআন সূরা আল ইমরান আয়াত 140, বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার আয়ু দীর্ঘ হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, সে যেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করে এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। তোমরা বংশজ্ঞান লাভ করো যাতে নিজেদের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখতে পারো। আল্লাহ তাআলার কাছে সব থেকে অপছন্দনীয় বান্দা সে যে খুব ঝগড়াটে। যে ব্যক্তি নিজের গোলামকে অন্যায়ভাবে মারপিট করবে, কিয়ামতের দিন তার নিকট হতে প্রতিশোধ নেওয়া হবে। কোনো মুসলমানের জন্য জায়েজ নয় যে আপন মুসলমান ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখা। যে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে আর এই অবস্থায় মৃত্যুবরণ করে, সে জাহান্নামী। গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। যে ব্যক্তি কোনো নারীকে তার স্বামীর বিরুদ্ধে অথবা গোলামকে তার মালিকের বিরুদ্ধে উস্কানি দেয়, সে আমার উম্মত নয়। আল্লাহ তাআলার সমস্ত আমলের মধ্য হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। মানুষ যখন সওয়াবের নিয়াতে তার পরিবার পরিজনের জন্য খরচ করে, সে সৎকার সওয়াব পায়। যে ব্যক্তি দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য এলেম শিখেছে, কিয়ামতের দিন সে বেহেস্তের ঘ্রাণও পাবে না। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী আয়োজন আবহাওয়া, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্ধর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও বান্দরবান 24.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 76%, সন্ধ্যে 6টায় 77%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:29 এবং অস্ত যাবে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: This is Bangladesh Betar. Here is the forecast for inner river ports of the country. Valley till 1 a.m. as received from Dhaka Met Office and read by Aminul Islam Monju. Met Office says that in association with rain or thunder shower, temporarily south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour is likely to prevail over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Bogura, Pabna, Kustia, Joshur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for entire country remaining affected till 6 p.m. tomorrow. Rain or thunder shower accompanied by temporarily gust or squally wind may occur. Many places of Rajshahi, Rangpur, Mamensingh and Silet divisions and some places of Dhaka, Khulna, Borishal and Chattogram divisions. Besides, there are chances of moderately heavy to heavy rainfall over at places of the country. The day and night temperature may decrease slightly across the whole country. The highest temperature was 35.3 degrees Celsius at Joshur and the lowest was 24.4 degrees Celsius at Silet and Bandarban as recorded over inter-country today. The temperature as recorded in Dhaka today was maximum 32.5 degrees Celsius and minimum 28.4 degrees. Humidity recorded in air at 9 a.m. was 76% and at 6 p.m. 77%. The sun rises over Dhaka tomorrow at 5:29 a.m. and sets at 6:40 p.m. And that's all with the forecast for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান। শিল্পী এম এ হামিদ, কথা সাজিয়েছেন আবু জাফর।

0: দেশাত্মবোধক গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায় এবং এর পরপরই শুনবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশের সমুদ্রগামী উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চালিত সকল নৌযানের ডাটাবেস প্রবর্তনের লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী ২০ থেকে ২৯ আগস্ট সময়ে নৌযান সুমারি ২০২৬ পরিচালিত হবে। নৌযান সুমারি উপলক্ষে আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীদারদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি তোফাইল আহমেদ ও নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল আলিম সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নৌপরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, নৌ সংশ্লিষ্ট প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সবাই ডাকাতি ও দস্যুতা কঠোর হস্তে দমনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে জানানো হয়। পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ফাহমিদ হকের সাথে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা আজ পাইকগাছা উপজেলা লোনাপানি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। সবাই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ খুলনার খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। খুলনা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মিজিয়েতে প্রধান অতিথি ছিলেন। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নিয়ামুল শাহিনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। জুলাই ৩৬ গণ অভ্যুত্থান ২০২৪ এর দ্বিতীয় বার্ষিকী পালনের অংশ হিসেবে আজ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে তার মাকে লেখা শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন করা হয়েছে। শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এবং নানা সাইদুর রহমান খানের উপস্থিতিতে এই ফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ কে এম মতিনুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ ইদ্রিস আলী, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ভাদ্রা সড়কের দুধারে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আজ বিভিন্ন প্রজাতির ৩০০টি গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে একটি বেসরকারি সংস্থার জেলা শাখার সভাপতি ও শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ জেলায় কর্মরত ২৭টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের ১৪,৭৩,০০০ টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার আব্দুলগনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মদিনাতুল উলুম মাদ্রাসা একাদশ ৩-২ গোলে বলাই নাঘোষা দাখিল মাদ্রাসা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড় হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮:১০ মিনিটে বাংলায়।

0: Eşi Betar. অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
1: আমি
2: বলে ঠিকঠাক বলে এটা যত্ন করি না ওটা যত্ন করি এখানে বলে ময়লা
3: ফেলে
2: তুমি গাছ গাড়ি
3: তুমি কি আজকে কাজ করো
4: সব ঠিক করে দিচ্ছি।
1: যেটা বলতেছে দুজনেই কারো তো কোনো দোষ নেই, দুজনেই কিন্তু বলতেছে ভালোর জন্য। এই ভালোর জন্য বলাটাই যদি অত মানে ঝগড়ার মধ্যে তবু সে কিন্তু খারাপ কিছু করেনি, সে কিন্তু তোমার দায়িত্বটা মনে করাই দিচ্ছে।
5: মাস্টার ভাই, ওই যে সরা ভাই আবার ছাগল ছাইরা দেয় জরিনাবুর খেতে, একটু করে আমরা তো দেহি ভাই, ওগুলো কইরো না।
1: যাই হোক, এইগুলো কিছুই না, এগুলো থাকবে আমাদের জীবনে, কিন্তু সেটার জন্য যেন কোন রকমের আমাদের বাদ বিসম্বাদ যেন বৈরিতায় পরিণত
2: না।
3: এই
5: যে বর্ষা গেল না মাস্টার ভাই, অতি বর্ষণে যে পানি বাঁধলো, ওরা তো সবাই মিলাই আমরা কাম করছি,
1: পানিটা বের করে দেখছি সবাই মিলেই করছো। তো চলো আজকে আসো শুরু করি। আজকে খুব মজার একটা জিনিস দিয়ে শুরু করব। আমাদের সজীব সজীব দত্ত একটা সুন্দর প্রামাণ্য অনুষ্ঠান তৈরি করে এনেছে চুই ঝাল চাষ নিয়ে। চুই ঝাল তো জানোই আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে খুলনা, বাগেরহাট, যশোর এই অঞ্চলে কিন্তু চুই ঝালের খুব খুব চাহিদা। ডালচিনির মতো, হ্যাঁ মানে দেখতেও খুব সুন্দর একটা ডালের মতো লাগে, কিন্তু দিয়ে খেলে গোশের মধ্যে দাও আর যার মধ্যেই দাও এত সুন্দর একটা টেস্ট হয়, অথচ কিন্তু গলা জলে না। তা তুই চুই ঝাল চাষ নিয়ে সজীব দত্ত এনেছে একটি প্রামাণ্য অনুষ্ঠান, সেটা শুনে নি আগে। হ্যাঁ
6: দূরে কাছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। তো এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি চুইঝালের ক্ষেতে, এটির যিনি স্বত্বাধিকারী রয়েছেন, চলুন তার সঙ্গে কথা বলবো। চুইঝাল নিয়ে তিনি কতদিন ধরে কাজ করছেন, এই চুইঝাল সম্পর্কে আদ্যপান্ত আমরা জানার চেষ্টা করব। আপনার নাম পরিচয় বলবেন।
7: আমি নবদীপ মল্লিক, আমার বাড়ি খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা বরাতিয়া গ্রাম।
6: আপনি কতদিন ধরে এই চুইঝালের ব্যবসা করছেন বা চুইঝালের ব্যবসায়িক ভাবে চাষ করছেন, চারা উৎপাদন করছেন, এটি কত বছর হচ্ছে?
7: আমি মূলত 2015 সাল থেকে আমরা এই চুইঝালের ব্যবসাটা, এই কনসেপ্টটা আমাদের মাথায় আসে। এটা আমাদের মানে কনসেপ্টটা আসে মূলত আমাদের উপজেলা কৃষি অফিস থেকে, স্যারেরাই আমাদেরকে শিখিয়েছে যে এই চুইঝালের চারা, এটা আমরা দেখছি জন্ম থেকেই আমাদের বনে জঙ্গলে আগাছা হিসাবে কিন্তু পড়ে থাকতো, তো এটা আমরা পারিবারিক ভাবে এটা আর কি খেতাম, এটা বাণিজ্যিক কোনো ইয়ে ছিল না। তো আমাদের ডুমুরিয়া উপজেলার কৃষি অফিসার ছিলেন ওই সময় জনাব নজরুল ইসলাম স্যার, উনি কোথা থেকে আর কি চুইঝালটা খেয়েছিলেন, খেয়ে ওনার খুব ভালো লাগে, ওনার সেখান থেকে আর কি সূচনা, উনি মনে করেন যে এটাকে যদি বাণিজ্যিক ভাবে কোনো রূপ দেওয়া যায়, ওই কনসেপ্ট নিয়েই কিন্তু কাজ শুরু করেন। হাঁটি হাঁটি পা পা করে আমাদের দ্বারাই উনি চুইঝালের চারাটা আর কি উৎপাদন করান। কিভাবে চারা উৎপাদন করতে হয় আমরা তো এটা আগে থেকে জানতাম, যেহেতু আপনার এর যে পল আছে, লতা আছে, লতা কেটে প্যাকেটে কিংবা অন্য জায়গায় যদি স্থাপন করা হয় আস্তে আস্তে ওখান থেকে চারা তৈরি হয়। তো আমরা যেটা করতাম ছোট পলিব্যাগ বিভাগের ভিতরে এগুলো কিন্তু আপনার চারা করতাম, করলে এই চারা তো মনে করেন কেউ চিনতো না, সুই ঝালে এটা আবার তো এটা আমাদের উপজেলা কৃষি অফিসে আমাদের কাছ থেকে কিনে নিত, নিয়ে তারা মনে করেন বিভিন্ন ফার্মারদের কাছে দিত, একে একটা দিল, ওকে পাঁচটা দিল, ওকে দুটো দিল, এভাবে মনে করেন যে আমার কাছ থেকে বিশটা চারা কিনলো, কিনে বিশটা পরিবারে দিল, সেখান থেকে
6: সেভাবেই আস্তে আস্তে যাত্রা শুরু। আপনি এখন কতটুকু জায়গা জুড়ে এই চুই ঝাল চাষ করছেন?
7: এখন আমার চুই ঝালের চাষ আছে প্রায় 2 বিঘা জমিতে।
6: 2 বিঘা জমিতে আপনি চারা উৎপাদন করেন?
7: হ্যাঁ, চারা উৎপাদন করা হয়, চারা উৎপাদন করি যেখানে সেই জায়গাটা মূলত এরকম 33% মতো।
6: আপনি এখন তো এই চুই ঝাল নিয়ে সফল বলতেই পারেন, আপনি ভেবেছিলেন সেই 2015 সালে যখন এই চুই ঝাল নিয়ে যাত্রা শুরু করেছিলেন যে এমন একটা পর্যায়ে আসতে পারে এই চুই ঝালই আপনাকে সফল করতে পারে, এমন ভেবেছিলেন কি?
7: না, এরকম কোন চিন্তা ভাবনা থেকে আমাদের কাজ শুরু করা হয়নি।
6: আপনার যদি আপত্তি না থাকে একটু বলবেন যে এখানে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুনাফা থাকে এই চুই ঝাল চাষে ব্যবসায়িক ভাবে কাজ শুরু করলে?
7: এটা আসলে সম্ভাবনাময় একটি ফসল, আর দিন দিন যেহেতু এটা হাই ভ্যালু ক্রপ, উচ্চ মূল্যের ফসল, এটা দিকে চাষিরা দিন দিন ঝুঁকছে, এই চুই ঝালের চারার চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে, এক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে এটা ব্যবসা সফল একটা কাজ।
6: চারা কত টাকা দামে বিক্রি হয়
7: এখন? বর্তমানে বিক্রি হচ্ছে 40 টাকা পার পিস।
6: আপনার কেমন পরিমাণ সেল হয়ে থাকে
7: প্রতি মাসে? মোটামুটি আছে আপনার প্রায় 1.5-2 লক্ষ টাকার মতো চারা বিক্রি হয়।
6: এটা কি তারা আপনার কাছে এসে তো নেনই অনেকেই, পাশাপাশি অনলাইনে কোনো মাধ্যম রয়েছে?
7: অধিকাংশ চারা যেটা বিক্রি হয় সেটা অনলাইনের মাধ্যমে বিক্রি হয়ে থাকে।
6: কোন কোন জায়গা থেকে আপনার কাছে চারা চান মানুষে?
7: বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে আমাদের চারা যায়নি বা যেখানে আমরা চারা দিয়ে থাকি না।
6: দেশের গণ্ডি পেরিয়েছে কি?
7: দেশের গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটা দেশে আর কি চারা আমরা দিয়েছি। তো সমস্যা যেটা হয় এখানে মনে করেন যে মাটিটা বাংলাদেশের মাটি, বাইরের দেশে নিয়ে যেতে দেয় না, এই একটা ঝামেলার জন্য আমরা চারাটা দেশের বাইরে দিতে পারি না ওইভাবে।
6: তবে আপনার চুই ঝাল নিয়ে মাংস রান্না করেছেন, খেয়েছেন, এমন তো অনেকেই রয়েছেন।
7: অনেক দেশের বাইরে আমরা বেশ কয়েকটা দেশে কিন্তু আমাদের এই চুই ঝালটা পাঠিয়েছি।
6: এই যে আপনার পণ্যটি দেশের বাইরে চলে যাচ্ছে, আপনার অনুভূতি কেমন, কেমন লাগে এই 10 বছর পরে এসে?
7: এইটা আসলে বলে ওইভাবে বোঝানো যাবে না, যে অনুভূতিটা আসলে তুঙ্গে থাকে সবসময়।
6: আপনার এই চুই ঝালের ব্যবসা, এই ক্ষেত খামার, আর কে কে আছেন আপনার সঙ্গে সহযোগী?
7: এখন আমার বর্তমানে আপনার 7 জন কর্মচারী বলতে হয়, 7 জন কর্মচারী আছে।
6: আপনি কি চাষাবাদের বাইরে অন্য কোনো কিছু করেন?
7: হ্যাঁ, আমার আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে আম বাগান আছে, তারপর ড্রাগন বাগান আছে, মোটামুটি আমি একজন ফার্মার হিসাবে আমার পুকুর ভরা মাছ আছে, আমার মুরগির খামার আছে, আমার মাংস কেনা লাগে না, মাছ কেনা লাগে না, ডিম কেনা লাগে না, সবজি কেনা লাগে না, মোটামুটি একজন ফার্মার হিসেবে যেটা যেটা থাকার দরকার সবকটাই আর কি মোটামুটি আছে।
6: বাহ, অসাধারণ। শ্রোতা বন্ধুরা, খুবই চমৎকার একটি মুহূর্ত। নবদীপ তিনি তার বাড়িতে সকল প্রকারের তিনি শাক সবজি মাছ মাংস সবকিছু নিজেই উৎপাদন করছেন, যার কারণে তাকে কিন্তু আর বাইরে যেতে হচ্ছে না। আমরা যে চুই ঝালের ক্ষেতে রয়েছে এই মুহূর্তে, সেখানেও কলা গাছ দেখতে পাচ্ছি, পেঁপে গাছ দেখতে পাচ্ছি, অন্যান্য গাছ রয়েছে। এই যে নবদীপ, আপনি একজন সফল খামারিতে পরিণত হয়েছেন, এটির পিছনে আপনার অনুপ্রেরণা কার থেকে পেয়েছিলেন, আপনার পেছনে কারা কাজ করেছিলেন?
7: এটা ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসে আমি একদিন ট্রেনিং এ যাই, ওখানে যে ট্রেনারকে ট্রেনিং দেয় উনি কৃষি সম্পর্কে বলেন, বিভিন্ন সফল ব্যক্তির গল্প বলেন, তো আমার মনে হয় যে আমিও যদি এই কৃষিতে আসি আমিও একদিন সফল হতে পারবো, সেই সূচনা।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুই ঝালের আদ্যপান্ত জানছিলাম। এ পর্যায়ে আমি সজীব দত্ত এসেছি উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি খুলনা। আমরা চলুন তার সঙ্গে কথা বলি। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই যে চুই ঝাল খুলনা অঞ্চলে পাশাপাশি অন্যান্য জেলাগুলোতেও যেমন এটি বিস্তৃত হচ্ছে, সারা দেশে চুই ঝাল পৌঁছে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে কিভাবে ভাবছেন এবং আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন?
8: বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একটি জেলা খুলনা, মূলত সাবেক বৃহত্তর খুলনা জেলা, এটা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই তিনটি জেলার মানুষই এই চুই ঝালটি ঐতিহ্যগত ভাবে তাদের পূর্বপুরুষ থেকে খেয়ে আসে। 64 জেলার মধ্যে মাত্র এই 3টি জেলার লোকজন এইটি চাষ করে এবং খায়। এটা একটি অপরিচালিত মশলা জাতীয় ফসল। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ মনে করলাম যে কি করলে এটি 64 জেলায় সম্প্রসারণ করা যায়, যেহেতু এটা ট্রেডিশনাল ক্রপ, এর কোনো চারা ছিল না, বীজে হয় না, আমরা প্রোপাগেশন কাটিং মেথডে এটা চারা করে ইনোভেশনটা করি। অনেক উদ্যোক্তা এবং নার্সারিরা এগিয়ে আসে, এই উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমেই কিন্তু আমরা জাস্ট অনাবাদি পতিত গাছের গোড়ায় অবহেলিত আগাছার মধ্যে হয়ে থাকতো সেটিকে আমরা চারায় রূপান্তর করলাম, ইনোভেশন করলাম, এখন এটি বাংলাদেশে সব জায়গায় মোটামুটি সম্প্রসারিত হচ্ছে। এটি একটি মশলা জাতীয় ফসল এবং এর ভেষজ গুণ অনেক, মেডিসিনাল প্লান্ট। আর আমরা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই। গোলমরিচ আমাদের মা বোনরা রাঁধুনিরা কখনো দেখে নাই গাছ, কিন্তু ঐতিহ্যগত ভাবে সেই খেয়ে আসছে, আফগানরা আমাদের শিখিয়েছিল। গোলমরিচটা বন্ধ করে চুই ঝালকে প্রতিস্থাপন করতে চাচ্ছি, যাতে বৈদেশিক মুদ্রা ডলার বিদেশে না চলে যায়।
9: চাষিরা কতটা উদ্বুদ্ধ হচ্ছেন এই চুইঝাল চাষে বর্তমান প্রেক্ষাপটে?
8: আমাদের একজন উদ্যোক্তা আছে নবদীপ মল্লিক, সে 2014 সাল থেকে এই চারা তৈরি করে আমাদের পরামর্শে। তার একটা এক্সেল শিটে হিসাব রাখছে 2000 সাল থেকে, এই 5 বছরে সে 1,80,70,000 চারা বিক্রি করছে, হিসাবের বাইরে তো আরো বিক্রি করছে। আমরা দারুণ আশাবাদী, মানুষ আগে এটা নাম জানতো না, এখন অন্তত নাম জানে।
9: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চুইঝাল নিয়ে কথা বলছিলাম, আমরা কথা বললাম কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেশের অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলার বিশেষ কোনো ঐতিহ্য বা প্রসিদ্ধ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো ইথারে ইথারে। সবার জন্য অনেক অনেক শুভকামনা।
1: হ্যাঁ, আমরা সজীব দত্তকেও ধন্যবাদ দেব চুইঝাল চাষ নিয়ে একটি সুন্দর একটি প্রামাণ্য অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আসলে চুইঝালটা শরীরের জন্য ভালো এবং স্বাদেও খুব খুবই ভালো।
5: হ্যাঁ ভাই, শুনলাম ওই যে এটা নতুন করে সবার মাঝে প্রচারিত হোক।
1: হ্যাঁ, এটা সবাই জানো,
2: যতটুকু জায়গা আছে গাছের সাথে লাগিয়ে দিলে কিন্তু হয়ে যায়।
5: এটা মানে নিজের দেশের সম্পদ।
1: তো দেখো, আমরা কিন্তু এখন আগস্ট মাস পার করছি, অর্থাৎ এটা কিন্তু সেই আমাদের সেই 2024-এর সেই গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, বৈষম্য বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল, হ্যাঁ, তার সমাপনীর দিনগুলো কিন্তু এখন মনে পড়ছে। মনে পড়ছে কত প্রাণ হলো বলিদান, হ্যাঁ, সেগুলো যেন লেখা আছে সবার অশ্রু জলের মধ্যে লেখা আছে।
2: একবার ঠিক কথা কইছো তুমি।
1: হ্যাঁ, তো তাদেরকে সত্যি খুব মানে গভীর শ্রদ্ধায়, হ্যাঁ, গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেই সব তরুণদের অবদান, যাদের রক্তে আমরা আবার এনেছি এই সুন্দর একটা গণতান্ত্রিক দেশ। তো চলো এই বিষয় নিয়ে আজকে একটু গান শুনবো, বশিরুজ্জামান সাব্বির ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। গীতিকার হচ্ছেন মোহাম্মদ ফখরুল করিম, সুরকার হিমাদ্রি বিশ্বাস। চলো আমরা অভিবাদন জানাই তাদেরকে।
5: আচ্ছা শুনি।

0: আশা করি তোমাদের ভালোই লেগেছে।
1: এই গানটা তো ভালোই লাগে।
0: বৈষম্য বিরোধী গান বশিরুজ্জামান সাব্বির ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে মোহাম্মদ ফখরুল করিমের রচনা, শুরু করেছেন হেমাদ্রি বিশ্বাস। গানটি অনেক শক্তি এনে
1: দেয়।
0: আগামীকাল তো ফোন ইন অনুষ্ঠান, ঠিক ঠিক বলেছে, বলবো এখনই বলবো। আগামীকাল 4 তারিখ 4 আগস্ট মঙ্গলবার সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানে রোপা আমন ধানের রোপণ ও পরিচর্যা, এই নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের আসরে উপস্থিত থাকবেন ফসল উইং খামারবাড়ি ঢাকার পরিচালক ডক্টর সালমা লাইজু। এ বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-44-81-3268-70 এবং 02-44-81-3277-79 নম্বরে, আমি আবার বলছি 02-44-81-3268-70 এবং 02-44-81-3277-79 নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar সরাসরি এটি উপভোগ করতে পারবেন। তো বলছিলাম যে এখন তো বর্ষাকাল, আমাদের গাছ লাগানোর উৎকৃষ্ট সময়, উৎকৃষ্ট সময় একেবারে। তা এই সময়টা কিন্তু আবার নানা রকম হচ্ছে সমস্যা তৈরি হতে পারে, তাই আমাদের পরিচর্যার বিষয় কিন্তু আমাদের সবাই
2: জানানো লাগবে একটু।
0: এখন চলো আমরা শুনি বর্ষাকালে ফল বাগানের পরিচর্যা নিয়ে বলছেন কৃষিবিদ মাহবুবা মুনমুন, উপপরিচালক হর্টিকালচার উইং খামারবাড়ি। তো চলো আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
3: ফল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবার কাছে সমাদৃত। ফল রান্না না করে সরাসরি কাঁচা বা পাকা অবস্থায় খাওয়া যায়, এই জন্য ভিটামিন ও খনিজ লবণ সমূহ আমাদের দেহ দ্রুত গ্রহণ করতে পারে, আর এর মাধ্যমেই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পুষ্টিবিজ্ঞানীদের মতে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক 115 গ্রাম থেকে 120 গ্রাম ফল খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা গড়ে 40 গ্রাম ফল খেয়ে থাকি। এই যে চাওয়া এবং পাওয়ার মধ্যে ব্যাপক ব্যবধান, এর ফলে দেশের শতকরা 87 জন মানুষ বিভিন্ন পুষ্টির অভাবজনিত রোগে ভুগছে। বেশি করে ফলের উৎপাদন বাড়ানোর মাধ্যমেই আমাদের এই পুষ্টির অভাব দূর করা সম্ভব। আবাদী জমি দিন দিন কমে যাচ্ছে, এই অবস্থায় দেশের ফলের প্রাপ্যতা বৃদ্ধি করতে হলে আমাদের প্রয়োজন আমাদের যে ফল বাগানগুলো রয়েছে সেখানে ভালোভাবে এর পরিচর্যা করা। আমাদের বাণিজ্যিক ফল বাগান বা বসত ভিটায় যে ফল বাগান রয়েছে সেই সকল ফল বাগান যদি আমরা ভালো মতো পরিচর্যা করতে পারি, তাহলে পারিবারিক চাহিদা মিটিয়ে আমরা আরো বেশি ফল উৎপাদন করতে পারব। এর মধ্যে প্রথমেই আমরা জেনে নেই ফল বাগানে চাষ দেয়া বা অন্তঃকর্ষণ এবং আগাছা দমন সম্পর্কে। আঁচড়া বা কোদাল দিয়ে ফল বাগানের চারপাশে যদি কুপিয়ে দেওয়া যায়, তাহলে মাটির অভ্যন্তরে অনায়াসে পানি ও বাতাস চলাচল করতে পারে, আর যার ফলে মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের উপকারী কীট ও জীবাণু এর কার্যকারিতা বৃদ্ধি করতে পারে, ফলে গাছের জন্য খাদ্য উপাদান গ্রহণে সুবিধা হয়। যথাযথভাবে যদি আমরা আঁচড়া দিয়ে দিতে পারি, তাহলে মাটির স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে এবং মাটির পানি ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। আবার অন্যদিকে আগাছা যে কোনো ফসলেরই মারাত্মক শত্রু, এগুলো ফসলের খাদ্য পানি আলো বাতাস সবকিছুতে ভাগ বসায়, আবার রোগ জীবাণুর আশ্রয়স্থল হিসেবেও কাজ করে। এই জন্য ফল বাগানে ভালো ফলন পেতে চাইলে আমাদের বাগান অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যথায় আগাছাও প্রচুর খাদ্য গ্রহণ করবে এবং তার ফলে ফলের ফলন এবং গুণগত মান কমে যাবে। এরপরে আমাদের যে কাজটি করা দরকার সেটি হলো ফল বাগানে কোনো গাছ যদি মরে গিয়ে থাকে তাহলে সেই শূন্যস্থান পূরণ করা, এবং ফল বাগানের মাটিতে আর্দ্রতা বজায় রাখার জন্য আমাদের করতে হবে মালচিং। কাজেই এখন আমরা শুনব কিভাবে আমরা মালচিং করব। জমিতে ফল গাছের চারা রোপণের পর বিভিন্ন কারণে যদি কোনো চারা মারা যেয়ে থাকে, তাহলে একদিকে যেমন জমির অপচয় হয়, অন্যদিকে সময় মতো ভালো ফলনও পাওয়া যায় না। সেই জন্য বাণিজ্যিক ফল বাগানে একই জাতের সমবয়সের একটি গাছ দিয়ে সেই শূন্য স্থানটি পূরণ করতে হবে। আর আমাদের ফল বাগানে যদি আমরা কচুরিপানা বা চিটা ধান, গাছের পাতা বা প্লাস্টিক দিয়েও যদি ঢেকে দেই, যাকে বলা হয় মালচিং, এই মালচিং করার মাধ্যমে মাটির রস সংরক্ষণ করা যায় এবং আগাছা দমনেও এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। এরপরে চলে আসি আমরা ফল বাগানে পানি সেচ, নিষ্কাশন এবং সার ব্যবস্থাপনা সম্পর্কে। ফল গাছের বৃদ্ধি ও ফল ধারণের জন্য পানি অত্যন্ত অত্যাবশ্যক, কিন্তু অগভীরমূলী ফলের বাগানে শুষ্ক মৌসুমে পানি সেচের ব্যবস্থা দেওয়া দরকার। আবার অনেক ফল গাছ আছে যেগুলো জলাবদ্ধতা একেবারেই সহ্য করতে পারে না। বর্ষাকালে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই কারণে পেঁপে, কাঁঠাল এই জাতীয় ফলের বাগান থেকে পানি যাতে দ্রুত সরে যেতে পারে সেই ব্যবস্থা করা প্রয়োজন। ভালো ফলন পেতে হলে নিয়মিত ফল গাছে সার দেওয়া প্রয়োজন। আমাদের দেশে কৃষকরা বাগান করার পরে আসলে সেই ফল গাছে খুব একটা সার প্রয়োগ করেন না, যার ফলে দেখা যায় প্রথম কিছুদিন ভালো ফলন হলেও আস্তে আস্তে ফলের ফলন কমে যেতে থাকে। বাড়ন্ত গাছ ও ফলবান গাছে আমাদের বর্ষা মৌসুমের শুরুতে অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এবং বৃষ্টির শেষে অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে একবার করে সার দিতে হবে। সার দেওয়ার সময় যে কাজটি করতে হবে সেটি হলো দুপুর রোদে প্রতিটি গাছের গোড়ায় যতটুকু এলাকায় ছায়া পড়ে প্রচলিতভাবে ধারণা করা হয় ততটুকু এলাকায় গাছের শেকড় ছড়িয়ে পড়ে। আমরা এই গাছের গোড়ায় অন্তত 30 সেন্টিমিটার আর ফলবান গাছের গোড়ায় 100 সেন্টিমিটার জায়গা বাদ দিয়ে এর চারপাশটা বৃত্তাকারে একটু কুপিয়ে নেব এবং এইখানে আমরা প্রচুর জৈব সার যেমন শুকনা গোবর বা কম্পোস্ট সার এগুলো এবং তার সাথে কিছু ইউরিয়া, টিএসপি, এমওপি এবং বোরন সার আমরা যদি দিতে পারি মাটির সঙ্গে মিশিয়ে, তার উপরে কচুরিপানা দিয়ে মালচিং করে দেই, তাহলে এই সারটি গাছের জন্য গ্রহণ উপযোগী হয়।
0: আর এই সাথেই শেষ করছি আমাদের আজকের এই আসর। হ্যাঁ, এতক্ষণ শুনলেন শ্রোতা বন্ধুরা কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চল আমরা উঠি।
2: আচ্ছা আচ্ছা।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সেনান ও অভিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে দুর্বার। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান। শিল্পী মনির খান, কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

প্রিয় শ্রোতা, দুর্বারে আপনারা পাঁচমিশালি গানের অনুষ্ঠান শুনছেন ঝিলমিল। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

আপনারা শুনছেন পাঁচ মিশালে গানের অনুষ্ঠান ঝিলমিল। ঝিলমিলে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহিউজ্জামান চৌধুরী।

সৈনিক ভাই বোনেরা, দুর্বার অনুষ্ঠানে শুনছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে শোনাব পল্লীগীতে শিল্পী আবু বকর সিদ্দিক। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন কানাইলাল শীল।

আপনারা শুনছেন পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল। এবারে নজরুল সঙ্গীত, শিল্পী রাহাত আরা গীতি।

0: এই গানটির সাথেই শেষ হয়ে গেল পাঁচমিশালি গানের অনুষ্ঠান ঝিলমিল।
1: সেনান ও অভিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দুরবার। দুরবারে আজ আপনাদের সাথে ছিলাম আমি হাসিনা পারভিন
0: এবং আমি শামসুন্নাহার।
1: দুরবার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি, এএসএম হাবিবুর রহমান। পিটার ম্যানিটাসবার্গের তৃতীয় শেষ একদিনে ইমার্জিং নারী ক্রিকেটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল জয়ের জন্য 249 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। তিন ম্যাচ সিরিজে দক্ষিণ আফ্রিকা নারী দল 100-তে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, দুই দলের মধ্যকার সিরিজের প্রথম একদিনে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পোর্ট অফ স্পেনের দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ গতকালের প্রথম ইনিংসে 5 উইকেটে 239 রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাট করছে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8টায় তৃতীয় দিনে খেলা শুরু হবে। সিরিজে ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। দুই ম্যাচ টেস্টের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 100-তে এগিয়ে রয়েছে। এদিকে আগামী বুধবার স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। 7ই আগস্ট দ্বিতীয়, 10ই আগস্ট তৃতীয়, 12ই আগস্ট চতুর্থ এবং 15ই আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। টেস্টের আগে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13ই আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর আয়োজন নিয়ে এক প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন সবাই বলেন, এই আয়োজনকে জাতীয় পর্যায়ের একটি বড় উৎসব হিসেবে গড়ে তুলতে হবে, যাতে স্কুল কলেজে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ উৎসাহ সৃষ্টি হয়। জহিরুদ্দিন স্বপন বলেন, প্রতিযোগিতাটি সফল করতে হলে একেবারে তৃণমূল পর্যায় থেকে কার্যক্রম শুরু করতে হবে। উপজেলা পর্যায়ে সব স্কুল কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে ধাপে ধাপে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে। শিকাগোয়ের সোলজার ফিল্ডে গতরাতে প্রীতি ফুটবল ম্যাচে লিভারপুলকে 4-2 গোলে হারিয়েছে লিডস ইউনাইটেড। বিজয় দলের ডমিনিক কালভার্ট লুইন 2টি গোল করেন। যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে লিভারপুল 4-2 গোলে সান্ডারল্যান্ডকে এবং ইয়াংকি স্টেডিয়ামে বেক্সহ্যামকে 100-গোলে হারিয়েছিল। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আগামী মাসের 19 তারিখ নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসে নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলা আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগাস সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। সে 4টি ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। 14 দল নিয়ে আগামী 2027 সালে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। জোহানেসবার্গে ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আগামী চতুর্থ বিশ্বকাপে 12টি ভেন্যুর নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে বিশ্বকাপে 54টি ম্যাচের বেশিরভাগই খেলা হবে দক্ষিণ আফ্রিকার 8টি শহরে। জিম্বাবুয়ের 3টি ভেন্যুতে এবং নামিবিয়ার একমাত্র ভেন্যু হিসেবে রাখা হয়েছে রাজধানী উইন্ডকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড। জিম্বাবুয়েতে 7-10টি এবং নামিবিয়ায় অন্তত 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাধুলা খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বড়ই মহিমান্বিত সেই সত্তা যিনি জোড়ায় জোড়ায় সবকিছু সৃষ্টি করেছেন, যা কিছু মাটি থেকে, মানুষ থেকে এবং যা কিছু এমন বস্তু থেকে জন্মে যার খবর তারা রাখে না। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কুরআন বাংলাদেশ বেতার। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার প্রতি রইল সুখী সংসার অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। জীবনকে সুপথে পরিচালিত করতে আমাদের পরিশ্রম করতে হয়। নিজস্ব কাজের প্রতি আস্থা, একাগ্রতা, অধ্যবসায়ই পারে জীবনের সাফল্য আনতে। পরিবার পরিকল্পনা পদ্ধতির মাধ্যমে সংসার ছোট রাখতে হবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে সকলের এগিয়ে আসতে হবে। এই শুভকামনায় শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানটি। ছোট সংসার মানেই সুখী সংসার, আর সুখী সংসার রচনা করতে হবে প্রতিটি নবদম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের মাধ্যমে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই শুনবেন গুণীজনের কথা। সাক্ষাৎকার গ্রহণে রয়েছেন জান্নাতুল ফেরদৌসী লিজা, সাক্ষাৎকার প্রদানে রয়েছেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ গুণীজনের কথায়। গুণীজনের কথায় সবসময় একজন নন্দিত মানুষ উপস্থিত থাকেন, যাকে দেখে যার জীবন দশায় এবং যার কর্ম, যার সৃষ্টির উন্মাদনা সবকিছু আমাদেরকে প্রাণিত করে, যার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আজও এরকমই একজন নন্দিত মানুষ আছেন স্টুডিওতে উপস্থিত। আছেন লালন সংগীতের সম্রাজ্ঞী এবং একুশে পদকপ্রাপ্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পী ফরিদা পারভীন। স্বাগত আপা আপনাকে।
2: আমারও ভালো লাগছে আজকে বাংলাদেশ বেতারের এই জনসংখ্যা কার্যক্রমের যে স্টুডিওতে কথা বলতে পারছি, খুব ভালো লাগছে আর কি।
1: আচ্ছা, খুবই আনন্দিত হচ্ছি আপনাকে পেয়ে, এবং আপনাকে বাংলা ভাষাভাষী যে যেখানে আছেন সবাই চেনেন, এবং আপনার এই যে লালন সংগীত নিয়ে আপনার যে পদচারণা, তো এই মানুষটাকে আমরা সবাই চিনি, কিন্তু হয় না প্রিয় মানুষদের জানবার খুব আগ্রহ থাকে ভিতর থেকে। তো আমরা একটু ফিরে যেতে চাই আপনার যে সেই শৈশব কৈশোরের বেড়ে ওঠা, একদম এখান থেকে স্টুডিও থেকে আমরা স্মৃতির পরে যেতে চাই সেই নাটোরে, যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন।
2: জন্মগ্রহণ করেছি নাটোরে, আমার সিংড়া থানার শাওল গ্রামে জন্ম হয়েছে আর কি।
1: আচ্ছা,
2: কিন্তু যেহেতু আমার বাবা হচ্ছে চিকিৎসা পেশায় ছিলেন বলেই নানান জেলা শহরে আমার যাতায়াত হয়েছে এবং থাকা হয়েছে, বা আমার সঙ্গীত চর্চার ক্ষেত্রে এইটুকু আমার বলতে পারি যে আমার প্রথম হাতে খড়ি মাগুরা জেলাতে হয়েছে।
1: আচ্ছা,
2: বিভিন্ন জেলা শহরে থাকা হয়েছে, গান করার হয়েছে, পড়ালেখা করা হয়েছে, এই শুরু হয়েছে।
1: মানে পরিবারে কারো একজন ভূমিকা থাকে না যে মা বাবা যে ইচ্ছে?
2: আমি আমার বাবা মার কাছে, বিশেষ করে আমার বাবা সাথে আমার একটু সখ্যতা বেশি ছিল আর কি। আমি আবার পিতামাতার একটি সন্তান, আমার আবার কোনো ভাই বোন নেই, যেখানে অতিরিক্ত সব ভাই বোনের আদর যেটা, সেটা আমি একাই পেয়েছি আর কি। গানের প্রতি যে আমার একটা ভালোবাসা, এটা আমার ছোটবেলা থেকে
1: ছিল,
2: একদম ছোটবেলা থেকেই। মানে আশেপাশে হারমোনিয়াম বাজতো, আশেপাশে সবাই গান করতো, ও গান আমি শুনতে পারতাম, কিন্তু আমার মনে হতো যেন হচ্ছে না, ভালো হচ্ছে না, ভালো লাগছে না। আমি যদি একটু হারমোনিয়াম বাজাতে পারতাম তাহলে আমার বোধ হয় খুব ভালো লাগতো।
1: আপনি তো অনেক গুণী মানুষের সাহচর্যে এসেছেন, যাদের কাছে আপনি শিখেছেন, তো সেই
2: তা তো বটে। আমার মাগুরাতে আমার প্রথম হাতে খড়ি হয়েছে কমল চক্রবর্তী, আমার প্রথম গুরু আর কি। উনি তখন একদম ছোট, আমি 4-5 বছরের, তখন আমি ওয়ানে ভর্তি হয়েছি। আমার গুরুজি হাঁটুর উপর বসিয়ে তিনি আমাকে সারগাম শেখাতেন আর কি, আমার চুল বেঁধে দিতেন। আমি এরকম গুরু সত্যি আমি দেখিনি, আমার গুরু এইভাবে আমাকে তালিম দিতেন।
1: এই যে বলছিলেন কথায় কথায় যে বাবা মায়ের একমাত্র সন্তান, যে এত বছর পরে এসে এখন আমরা যেই জীবন দর্শন বা যেই পরিকল্পনা করি, যেটা আমরা জনগণদের সচেতন করতে চাই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, তখন মানে একটি মাত্র সন্তান, মানে এত সুন্দর ছোট ছিমছাম পরিবার। এবং পাশাপাশি আরো একটু বলতে চাই যে এই যে বাবা মায়ের একমাত্র সন্তান, কন্যা সন্তান, এত বছর এত কিছুর পরে এসে আমাদের জীবন ধারণ চিন্তার পরিবর্তন আসলেও যে প্রথম সন্তানটা অনেকে পুত্র সন্তান চান, অথবা দ্বিতীয় অপশন হিসেবে যখন দ্বিতীয় সন্তানটা হয় তখন হয়তো ভাবে যে ছেলে হোক মেয়ে হোক, মানে যতই আমরা বলি
2: দুটো সন্তানই যথেষ্ট,
1: কিন্তু যতই আমরা বলি যে একটা সুস্থ সন্তানই হচ্ছে আমাদের সর্বপ্রথম চাওয়া, সে ছেলে হোক মেয়ে হোক,
2: সেটাই
1: এবং মানুষের মতো মানুষ করতে পারলে ছেলে মেয়ে সেটা কোনো কথা না। কিন্তু তারপর এই যে দেখেন বাবা মায়ের একমাত্র মেয়ে হয়ে পুরো বিশ্বকে চিনিয়েছেন, যে
2: ছেলের ঘরের নাতি আছে, তারপরে মেয়ের ঘরের নাতনি আছে, আমার মেয়েরও কিন্তু একটাই সন্তান, তো সবাই বলে কি যে হ্যাঁ ওর আপুর মতন, আপুর মতন একজনই হয়েছে, সেই জন্য সব দাবি মা বাবার কাছে বেশি আছে,
1: বেশি আছে। ওটাই তখন মানে পারিবারিক ভাবে সন্তানের চাওয়া পাওয়া, তাদের দেখভাল করা, সবকিছুটা কিন্তু আরো সহজ হয়, সুন্দর
2: সহজ হয়। হ্যাঁ জি,
1: এটাই স্বাভাবিক। আবার একটু যেতে চাই গানের কাছে, আপনি তো দেশাত্মবোধক গান, তারপরে পল্লীগীতি, অনেক বিখ্যাত, অনেক সুন্দর, অনেক ভালো গান গিয়েছেন যা অনেক জনপ্রিয়তা পেয়েছে এখনো মানুষের মুখে মুখে, কিন্তু সাইজির গানকে, লালন গীতিকে, মানে এটাকে নিজের জীবন ধারণ, নিজের দর্শন হিসেবে নিজের ভিতরে ধারণ করার যে চিন্তাটা, এটা কবে কখন থেকে এলো?
2: সকলেই জানে যে লালন ফকির তার জীবদ্দশায় তিনি দোল পূর্ণিমাতে মহাসমাবেশ করতেন তার শিষ্যদের নিয়ে। তো এই দোল পূর্ণিমাতে তখন একটা মহাসমাবেশ শুরু হলো কুষ্টিয়াতে। তো আমার গুরু, লালনের গানের যিনি গুরু, তিনি হচ্ছেন মকসুদ আলী সাঁই, তিনি আমাকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছিলেন। আমি তখন নজরুলের গান করে 68 সনে কিন্তু আমি বাংলাদেশ বেতার রাজশাহীতে, হ্যাঁ, নজরুলের গান হিসাবে তখন আমি ওখানে এনলিস্টেড হই। তো আমাদের আমাদের ফ্যামিলি ফ্রেন্ড ছিলেন, তো আমার বাবাকে আমার মাকে বারবার বলেছেন যে মেয়েকে একটু বোঝান, লালনের এইবারই প্রথম পূর্ণিমাতে ওনার মহাসমাবেশ, সেটা উদযাপন হতে যাচ্ছে, ঢাকা থেকে অনেক অনেক গণ্যমান্য ব্যক্তিরা আসবেন, তো আমি মেয়েটাকে একটু রিকোয়েস্ট করছি, তো আপনি একটু বোঝান। বললো তো একরোখা মেয়ে, আমরা আদর করে সবকিছু করাই আর কি। তো আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো আমার বাবা আমাকে বলে যে মা, তোমার কাকা বলছেন যখন, তো তুমি একটু দেখো না, যদি ভালো লাগে তুমি করো, না ভালো লাগলে করো না, আমাকে মানে ওখানে ঢোকানোর চেষ্টা করছেন। তারপরে আমি মানে মানে মানে অনিচ্ছা সত্ত্বেও আমার গুরুর কাছে তখন লালনের গান আমি শুরু করলাম। সেই গানটি হচ্ছে সত্য বল সুপথে চল ওরে আমার মন, এই গানটি দিয়ে আমার শুরু হলো আমার লালন ফকিরের গান গাওয়ার। তো আমি বললাম যে কাকা, একটা গান করে কি স্টেজে ওঠা যায়, এটা কি সম্ভব? তো বলে কি তুই আগে একটাই গা তো, তারপরে যদি ভালো লাগে তখন আবার শিখিয়ে দেব। তো যথাসময়ে যেটা হয় আর কি। আসলে আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, তার অভিপ্রায় ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তখন আমি এই গানটি করলাম। করার পর শ্রোতারা মানে এত উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলেন। তো যেহেতু আমি সঙ্গীতের সাথে প্রতারণা করিনি, সঙ্গীতকে আমি আঁকড়ে ধরেছি, আমি তখন বললাম সত্যিকার অর্থে কথাটা বললাম যে ভাই আমি তো আর শিখে আসিনি, আবার শিখে আসি তখন আপনাদের সাথে আবার একত্রিত হব, গান শোনাবো।
1: আপা প্রিয়, সময় খুব দ্রুত চলে যায়, তো ঘড়ির কাঁটাও বলছে যে আমাদের বিদায় নিতে হবে শ্রোতাদের কাছ থেকে। তো আমি শ্রোতাদের কাছ থেকে বিদায় নিব, তবে তার আগে আপনাকে অনুরোধ করে যাব আপনি বিদায় নিবেন। আপনার অনেক জনপ্রিয় গান আছে, তবে এই মুহূর্তে আমার শুনতে ইচ্ছা করছে, আমাদের দর্শক শ্রোতাদের নিশ্চয়ই ভালো লাগবে, নিন্দার কাঁটা যদি না বিঁধিল গায়ে। প্রিয় শ্রোতা, জীবন যাপন সবকিছুতেই আমরা পরিশুদ্ধ থাকি, আমরা সুন্দর থাকি, সহজ পথে সুপথে চলি, এমনই আহ্বান জানিয়ে আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি গুণীজনের কথা।

ঘন বসতিপূর্ণ দেশ এই বাংলাদেশ। এত বেশি মানুষ বাস করে আর এর জন্যই সচেতন হতে হবে সবাইকে। আমাদের প্রত্যেক নাগরিককে পরিবার পরিকল্পনা পদ্ধতি মেনে চলে জনসংখ্যার বৃদ্ধি কমাতে হবে। আসুন প্রিয় শ্রোতা, আমরা সবাই মিলে শুনি জনসংখ্যার গান। শিল্পী মেহেদি মিরাজ ও খন্দকার মাসরি নাহার বনি। গানে কথা সাজিয়েছেন শাহাবুদ্দিন মজুমদার, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: শ্রোতা, এডিস মশার আক্রমণ থেকে নিজেকে ও পরিবারের সকলকে রক্ষা করতে এডিস মশার প্রজনন বন্ধ করতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে, দরজা জানালায় নেট ব্যবহার করে এবং দিনে ও রাতে মশারি ব্যবহার করে ঘুমাতে হবে। আজ সুখী সংসার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন।
1: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম, গুম প্রতিরোধ প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। 5ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায় বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে জানাল ইরান।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। গুম প্রতিরোধ প্রতিকার আইন 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে প্রণীত হতে যাওয়া এই আইনের খসড়ায় গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। গুমের ফলে মৃত্যু ঘটলে, মরদেহ পাওয়া গেলে অথবা 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা অর্থদণ্ড আরোপের বিধান এ আইনে যুক্ত করা হয়েছে। এ আইনের মাধ্যমে মানবাধিকার, মানবিক মর্যাদা, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে গুম প্রতিরোধ প্রতিকার আইন 2026-এ গুমকে একটি স্বতন্ত্র, আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপোষ অযোগ্য ফৌজদারি অপরাধ হিসেবে চিহ্নিত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য রাখার চেষ্টা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান।
2: আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ।
0: প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা সহ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আবর্জনা বা বর্জ্য যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রসঙ্গে তিনি দেশের বিভিন্ন অঞ্চলে তার সাম্প্রতিক সফরকালে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত নেতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ময়লা আবর্জনা সঠিক উপায়ে ব্যবস্থাপনা করার প্রতি গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট স্থানে ও উপায়ে যদি বর্জ্য ফেলা না হয়, তবে তা পরিবেশ দূষণ করে এবং নাগরিক সুবিধা ব্যাহত করে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শিল্পায়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং অর্থনৈতিক অঞ্চলগুলোকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে সরকারের 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি ইপিজেডে বৃক্ষরোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কর্মসূচির আওতায় বিভিন্ন ইপিজেডে মোট 1,25,000 বৃক্ষ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের জমি ও বিদ্যমান অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনাও পর্যালোচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে চলমান জ্বালানি সংকট মোকাবেলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ত্বরান্বিত করতে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে সৌর

শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নেরও নির্দেশ দেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। এই সময় দুটি বেসরকারি প্রতিষ্ঠান পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। তাদের প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফট সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজ দক্ষিণ কোরিয়ার বাণিজ্য মন্ত্রী ইয়োহান কু সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আমন্ত্রণ জানান। পরে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সাদাত হোসেন স্বাধীন জানান, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশ যখন একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ স্বাক্ষরের দিকে এগোচ্ছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন। বৈঠকের শুরুতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষর হতে যাওয়া সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর এবং জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাত ইউএই থেকে বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজির আহমেদ যাতে ইউএই ছাড়তে না পারে এজন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে আদালত। তিনি বলেন, সরকার ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি ল ফার্মকে আদালতের আদেশে সত্যায়িত অনুলিপি সংগ্রহ করতে এবং অবিলম্বে জামিন বাতিলের আবেদন দাখিল করতে নির্দেশনা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জননিরাপত্তা এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা বজায় রাখতে সরকার 5ই আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, দিনটির গুরুত্ব এবং বিদ্যমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিয়মিত সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন সহ যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়েই সরকার কাজ করতে চায়। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন। বিরোধী দল সংবিধান সংশোধনে যেসব প্রস্তাব দিয়েছে তা সংসদে আলোচনা হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্র মেরামতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ, তবে সেটি হতে হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। একই অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থান এবং মহান স্বাধীনতা যুদ্ধ সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় সংসদকে এই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে যা অত্যন্ত দুঃখজনক। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে আবদ্ধ রাখা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করাই রাজনৈতিক নেতৃবৃন্দের একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খেলাধুলাকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর প্রস্তুতি সভায় এই কথা বলেন। খেলাধুলাকে প্যাসিভ এডুকেশন হিসেবে আখ্যায়িত করে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, তরুণদের মনোজগৎ গঠনে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি

0: জেসমিন বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টকে দেশের শিক্ষা ও ক্রীড়াঙ্গনের একটি ঐতিহাসিক আয়োজন হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি আসফিয়া তাসনিম। শুরুতেই জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: চব্বিশের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে শুধু শিক্ষার্থীরাই নন, রাজপথে নেমে এসেছিলেন সব শ্রেণী পেশার মানুষ। সেই ঐতিহাসিক লড়াইয়ে রাজধানীর কাউরান বাজার ও ফার্মগেট এলাকায় বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ ব্যবসায়ী মোহাম্মদ নাসির। পুলিশের গুলিতে ক্ষত বিক্ষত হয়েও পিছু হটেননি তিনি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ব্যবসার হিসাব ছেড়ে রাজপথের তপ্ত রোদে নেমেছিল সাধারণ এক নাগরিক ব্যবসায়ী মোহাম্মদ নাসির। চব্বিশের উত্তাল দিনে কাউরান বাজার থেকে ফার্মগেট শিক্ষার্থীদের রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু স্বৈরাচার সরকারের দমনে পুলিশের ছোড়া ছররা গুলিতে ক্ষতবিক্ষত হয় তার শরীর। সেই সব উত্তাল দিনগুলোর কথা এভাবেই বলছিলেন মোহাম্মদ নাসির।
2: যাত্রাবাড়িতে একটা বাচ্চা মারা যায়, জালনা থেকে গুলি লেগে যে বাচ্চাটা মারা যায়, বাচ্চাটার বয়স হবে 2-2.5 বছর বয়স। আসলে তখন আমার খুব খারাপ লাগে। আর তারপর হচ্ছে আবু সাইদের ব্যাপারটা দেখে খুব খারাপ লাগতো চোখের সামনে, কারণ আমিও এখানে বেড়ে ওঠা, চোখের সামনে এগুলো আসলে মেনে নিতে পারতাম না, কারণ অন্যায় আমি দেখতে পাই না। মনে করি যে এখানে আমারও অংশগ্রহণ করা উচিত। যতটুকু মনে পড়ে সম্ভবত আমি 18-19 তারিখ প্রথমে আন্দোলনে যাই, সেটা হচ্ছে বাড্ডাতে যাই, কারণ আমি আরামবাগে যেহেতু আমার অনেক পরিচিত লোকজন আছে, আরামবাগে কোনো আন্দোলনে নামতে পারিনি, তো যে কারণে আমি অনেক দূরে দূরে আন্দোলনে অংশগ্রহণ করি ভাইদের সাথে। আমার আসলে নির্দিষ্ট কোনো যে নেতৃত্ব দেওয়ার মতো এরকম কেউ আমাকে পিছন থেকে বলতেছে যে ওইখানে যাও, এইভাবে আগাও, এরকম কেউই ছিল।
1: নাসিরের মতো হাজারো সাধারণ মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অবশেষে ঘটে স্বৈরাচারের পতন। এটি আর কেবল তখন শিক্ষার্থীদের আন্দোলন থাকেনি, পরিণত হয়েছিল কোটি সাধারণ মানুষের মুক্তির লড়াইয়ে, বলছিলেন মোহাম্মদ নাসির।
2: ওই সময় যে আমার গুলি লাগলে কি হবে বা আমি মরে গেলে আমার ফ্যামিলির কি হবে, এই সব চিন্তা ভাবনা তখন আসলে মাথায় ছিল না, কারণ আমরা তখন আমাদের কাছে মনে হয়েছিল যে আমরা বেঁচে থেকে মরার মতনই আছি।
1: এই আন্দোলন প্রমাণ করেছে ছাত্র আর সাধারণ জনতা এক হয়ে গেলে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সকল শ্রেণীর মানুষ যোগ দিয়েছিল একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য, যেখানে মানুষ অন্তত শান্তিতে কথা বলতে পারবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী আনি দেশের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা এবং নদী তীর রক্ষায় সহযোগিতা অব্যাহত রাখতে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিং ফেং ঝাং এর সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান। বৈঠকে এডিবি কান্ট্রি ডিরেক্টর চিং ফেং ঝাং বলেন, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম নিয়মিত ও বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয় IOM এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিবাসীদের সুরক্ষা জোরদার এবং বৈশ্বিক শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তিকে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন। IOM এর অপারেশনস বিষয়ক উপমহাপরিচালক টেকসই অভিবাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ এবং বৈশ্বিক পর্যায়ে নিরাপদ, শৃঙ্খলিত ও নিয়মিত অভিবাসনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা হিসেবে 2,52,50,000 অস্ট্রেলিয়ান ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়ার সরকার এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এ সহায়তা ঘোষণা করে। UNHCR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর থেকে শুরু করে 2028 সাল পর্যন্ত মেয়াদে এ অর্থ ছাড় হবে। সরকার চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্রীড়া শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলক মার্শাল আর্ট যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। শিশুদের শারীরিক মানসিক বিকাশ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হচ্ছে। এরই অংশ হিসেবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ রাজধানীর বিজয় সরণির র্যাংস ভবনে বাংলাদেশ কিয়ো কুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মানসিকতা গঠনে সহায়ক।
4: স্পোর্টস, ক্রীড়া এবং কিয়োকুশিন কারাটের মতো ফোকাস শারীরিক শিক্ষা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের তরুণ সমাজকে আরো সামনে এগিয়ে নিয়ে, আমাদের শিশুদের আরো সমৃদ্ধ একটা শিক্ষা দান করার জন্য।
3: তরুণ প্রজন্মকে সুস্থ, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও মার্শাল আর্টের প্রসার অপরিহার্য উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন,
4: আমাদের সরকারের পক্ষ থেকে আমরা স্পোর্টস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন কম্পালসারি করছি, তেমন একই সাথে প্রাথমিকে ক্লাস ফোর এবং ফাইভে কম্পালসারি করছি, এবং ফোর এবং ফাইভে যে জায়গাগুলোতে কম্পালসারি করছি তার ভেতরে মার্শাল আর্টস একটা ইম্পর্টেন্ট ক্রীড়া হিসাবে আমরা ধার্য করছি।
3: শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী ও আত্মরক্ষার সক্ষমতা গড়ে তুলতে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে একটি সুস্থ, দক্ষ ও মানবিক ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাও সম্ভব হবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরান বলেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না এবং কোনো বৈঠকের পরিকল্পনাও নেই। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের কারণ হিসেবে বলেন ইরানের সাথে চুক্তি অত্যাসন্ন এবং আজ আলোচনা শুরু হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না এবং কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত নেই। তিনি আরও বলেন হরমুজ রুটে প্রবেশ ও প্রস্থানের সুবিধা সহ একটি নতুন পথের বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। রাশিয়ার বিভিন্ন অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় গতকাল অন্তত 5 জন নিহত হয়েছেন এবং দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ড বেরিজের একটি গুদামে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দখলে থাকা ক্রিমিয়া এবং কৃষ্ণসাগর ও আজব সাগরের উপর দিয়ে উড়ে যাওয়া কয়েকটি সহ মোট 635টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে সুনামগুলো আরেকবার। গুম প্রতিরোধ ও প্রতিকার আইন 2026 খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গঠনে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। দেশের সকল অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে হবে বললেন প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা। 5ই আগস্টকে ঘিরে জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো রাজনৈতিক সংকট মোকাবেলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে সরকার কাজ করতে চায় বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে জানাল ইরান।
7: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন মাইনুর রহিম, পড়ছি কনুজ শিকদার। রাজধানী ঢাকা চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে ঢাকার চারপাশে নৌপথ চালু নিয়ে সভা অনুষ্ঠিত হয়। একই সাথে কিভাবে ঢাকা নদীগুলোর দূষণ প্রতিরোধ করা যায়, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা যায় এবং নদীর নাব্যতা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী নদীর চারপাশে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন যাতে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হয় এবং নদীর তীরে সৌন্দর্য বৃদ্ধি পায়। সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, এটি হল আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে নৌপথে তাদের ওয়াটারবাস পরিচালনার সুযোগ প্রদানের ব্যবস্থা রাখা। স্বাভাবিকভাবেই আজকের সংবাদ পর্যালোচনায় মূল আলোচ্য বিষয় ঢাকা চারপাশের নৌপথ সচল করে ওয়াটার বাস চালু করার জন্য প্রধানমন্ত্রীর এই নির্দেশ। রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে যানজট, পরিবহন সংকট ও নগরবাসীর ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সড়কপথে প্রতিদিন লাখো মানুষ সময় নষ্ট হচ্ছে, উৎপাদনশীলতা কমছে আর পরিবেশ দূষণও বাড়ছে। এই প্রেক্ষাপটে নৌপথকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত পদক্ষেপ। ঢাকা শহরকে ঘিরে রয়েছে বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ ও বালু নদী। একসময় এই নদীগুলোই ছিল রাজধানীর প্রাণ, বাণিজ্য ও যাতায়াতের প্রধান মাধ্যম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীগুলো দখল, দূষণ ও নাব্যতা সংকটে ভুগতে শুরু করে, ফলে নৌপথে যাতায়াত কার্যত অচল হয়ে পড়ে। প্রধানমন্ত্রী এবার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। ওয়াটার বাস চালুর মাধ্যমে শুধু যানজট কমানোই নয়, বরং একটি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনা তৈরি হবে। এই নির্দেশনায় রয়েছে বহুমাত্রিক তাৎপর্য। প্রথমত, রাজধানীর চারপাশের নদীগুলোকে পুনরায় সচল করতে হলে নদী খনন, দখলমুক্তকরণ ও দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। এটি একটি বড় প্রশাসনিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, ওয়াটার বাস চালু হলে নগরবাসীর জন্য নতুন এক বিকল্প পরিবহন ব্যবস্থা তৈরি হবে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী কিংবা সাধারণ যাত্রী, সবাই এই সেবার মাধ্যমে দ্রুত ও আরামদায়কভাবে গন্তব্যে পৌঁছতে পারবে। তৃতীয়ত, নৌপথ ব্যবহারের ফলে সড়কের চাপ কমবে, যানজট হ্রাস পাবে আর জ্বালানি খরচও কমে আসবে। পরিবেশের জন্য এটি হবে ইতিবাচক পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নৌপরিবহন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে। ওয়াটার বাস চালুর আগে নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ঘাট নির্মাণ, যাত্রীদের জন্য আধুনিক টার্মিনাল, টিকিটিং ব্যবস্থা এবং জরুরি উদ্ধার সুবিধা রাখতে হবে। একই সঙ্গে নৌযানগুলোর মান, নিরাপত্তা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জনসচেতনতা। মানুষকে নৌপথ ব্যবহারে উৎসাহিত করতে হলে প্রচার প্রচারণা চালাতে হবে। যাত্রীদের আস্থা অর্জন করতে হলে সেবার মান উন্নত করতে হবে। যদি ওয়াটার বাস সময় মতো চলে, নিরাপদ হয় এবং ভাড়া সাশ্রয়ী হয়, তবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকবে। ঢাকার চারপাশে নৌপথ সচল করার উদ্যোগকে অনেকেই নগর পরিকল্পনার নতুন দিগন্ত হিসেবে দেখছেন। তবে নৌপথ সচল করার পথে নানা বাধা আসতে পারে। নদী দখলমুক্ত করা সহজ কাজ নয়। প্রভাবশালী মহলের দখল, অবৈধ স্থাপনা, শিল্প কারখানার বর্জ্য ফেলা, এসব সমস্যার সমাধান করতে হবে কঠোর প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে ওয়াটার বাস প্রকল্প টেকসই হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশকে নগরবাসীর জন্য আশার আলো হিসেবে দেখা যায়। এটি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে ঢাকার পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। যানজটের শহর ঢাকা নতুন করে নদীমুখী নগরীতে রূপান্তরিত হতে পারে। ওয়াটার বাস শুধু পরিবহন নয়, বরং একটি সাংস্কৃতিক পুনর্জাগরণের প্রতীক হয়ে উঠতে পারে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30 মিনিটে।
8: বাংলাদেশ বেতার এখন

0: বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি।
1: সুপ্রিয় শ্রোতা, তখন ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো, আর এর সাথে শেষ হলো মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। তবে

0: একটি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেলবেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো, আর এর সাথে শেষ হলো মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। তবে

0: শুনলেন দেশের গানটি, শিল্পী ছিলেন বশির আহমেদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এফএম 88.8 মেগাহার্টজ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে এবং একই সাথে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালে অনুষ্ঠান পরিচিতি। সকাল 8:15 শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ে গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36, গ্রন্থনায় এনএএম সারওয়ারে আখতার। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। বিকেল 3:30 এসো আরবি শিখি, ব্যবহারিক আরবি শিক্ষার অনুষ্ঠান। কৃষি বিষয়ক আঞ্চলিক অনুষ্ঠান চাষাবাদ বিকেল 4:05। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশের গান শুনবেন দুপুর 12:15, সন্ধ্যে 6:55, রাত 8:55 এবং রাত 9:20। বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনবেন সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন দুপুর 12:30 শিল্পী শিরিন সুলতানা এবং নুরি ইয়াসমিন জলির কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গানে অনুষ্ঠানে রূপালী সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 3:05। বেলা 2:30 নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী খন্দকার মকবুল হোসেন। সুদীপ্ত কুমার মহলের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন দুপুর 12:20। অচিন পাখি অনুষ্ঠানে লালন গীতি শুনবেন সন্ধ্যে 6:10। পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন শেখ এবং বেলা 2:50 শুনবেন শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেনের কণ্ঠে। এছাড়াও সবশেষে এফএম 88.8 মেগাহার্জে এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা।
1: বিসমিল্লাহ।

0: صدق الله العظيم.
1: হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়।
2: বাংলাদেশ বেতার খুলনা, সম্মানিত শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম তানিয়া সুলতানা এবং আমি আবু সাইদ জান কাদরী, অধিবেশন তত্ত্বাবধানে আবু সাইদ জান কাদরী, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং প্রকৌশল সহযোগিতায় অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আগামীকালে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে এবং আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।